بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار کھلنا সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে আজ সোমবার 11 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7 জিলহজ 1447 হিজরি, 25 মে 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাহিন অঞ্জিলা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum. 8 AM. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 11th of Joshto, the 7th of Zilhaj, and May the 25th. The news read by Shamim Khan. First, the headlines. Bangladesh advancing towards self-reliant energy system, says Prime Minister Tariq Rahman, inaugurating renewable solar power on-grid rooftop at the Jatiya Shamshad Bhavan. Ramisa murder trial to conclude within 5 to 7 days, informs Home Minister. Tribunal accepts charge sheet against accused Sohail Rana and his wife in Ramisa murder case. Hearing will begin on 1st June. Holy Hajj begins today with pilgrims staying in Mina. City dwellers are going home to enjoy Eid with the near and dear ones. No scope of major train schedule disruption during Eid rush, informs Railway Minister. In modern era, information without data is just opinion, comments Information and Broadcasting Minister. 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today with various programs. Donald Trump instructs U.S. negotiators not to rush into deal with Iran. And SAF Women's Football Championship begins at Goa in India today. Now the details. Prime Minister Tariq Rahman said, Bangladesh is steadily moving towards clean energy, green economy and a self-reliant energy system. He said this while addressing the inaugural ceremony of Renewable Solar Power On-Grid Rooftop Initiative at the Jatiya Shamshad Bhavan yesterday. The Prime Minister said, Renewable Solar Power On-Grid Rooftop is not only a power generation project, but also a symbol of Bangladesh's sustainable future. Tariq Rahman said Jatiya Shamshad Bhavan, designed by Louis I. Kahn, is undoubtedly a symbol of the country's democracy. He said, by utilizing solar energy on the rooftop of this building, government is trying to demonstrate that leadership must be reflected not only in policy but also in practical action. Home Minister Salahuddin Ahmed has expressed hope that trial in the brutal murder of child Ramisa in the capital's Pollubi area will be completed within 5 to 7 days. He said the court would try to ensure highest punishment for those involved in the brutal crime. Home Minister made the remarks while speaking at a dialogue organized by Bangladesh Secretariat Reporters Forum at the Secretariat yesterday. He said the prime accused, who fled after raping and killing the child, was arrested within 7 hours of the incident. The accused gave a confessional statement before a court within a day of his arrest, Salahuddin Ahmed added. He said, despite the codification, steps are being taken to ensure speedy trial in the case. Meanwhile, a special tribunal in Dhaka set 1st June for holding a hearing on charge framing in the case lodged over rape and murder of child Ramisa Akhtar in the capital's Pollubi area. Judge Masroor Salikin of Dhaka Metropolitan Children Violence Suppression Tribunal passed the order yesterday after accepting the charge sheet filed in the case. The formal rituals of Holy Hajj has begun as pilgrims started staying in Mina from this morning. Earlier, the pilgrims started heading towards Mina last night. Pilgrims will offer 5 daily prayers from Fajr to Isha in Mina. After spending the night in Mina, pilgrims will proceed to Arafat tomorrow. This year, Hajj sermon will be delivered by Chief Imam and Khatib of Al-Masjid Al-Nabawi Sheikh Ali bin Abdul Rahman Al-Hudayfi. After the sermon, pilgrims will offer Zuhr and Asr prayers together and remain in Arafat until sunset. After sunset, pilgrims will leave for Muzdalifah, where they'll offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise on Wednesday, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at the largest Jamara. They will then offer sacrificial animals seeking pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. A 7-day-long public holiday is beginning today on the occasion of Holy Eid al-Adha. Yesterday was the last working day in all offices of the country. City dwellers already started leaving Dhaka to celebrate Eid with the near and dear ones. The pressure of people heading home is increasing at train, bus and launch stations. Road Transport and Bridges, Shipping and Railways Minister Sheikh Rubiul Alam said there is no fear of any major disruption to train schedules during Eid al-Adha rush, despite mounting pressure of homebound passengers. He said this to newsmen while visiting Komalapur railway station in the capital yesterday. The minister said railway authorities are operating services with maximum caution using the existing old railway tracks and locomotives. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said, in the modern era, any information without data is merely a personal opinion or idea. He called upon the public relations officers to rely on specific and objective data in preparing any message. Information Broadcasting Minister made the call while speaking as chief guest at a training program for public relations officers of various ministries in the capital yesterday. He said the current era is the age of accurate data or statistics. It is not possible to determine what officers are doing at field level or how the government's message is reaching the people based on words or perception. State Minister of Information and Broadcasting Yasir Khan Chaudhary spoke as special guest at the event. The 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today through various programs. Qazi Nazrul Islam was born on 11 Joshto 1306 Bongabdo in the village Churulia, West Bengal of India's Bardhaman district. Qazi Nazrul Islam's fiery writings speak for the rights of the exploited and deprived people and teach them to protest against injustice. Nazrul's immortal creation has given the people inspiration and courage in all movements and struggles, including anti-British movement, freedom movement and the Great Liberation War. Meanwhile, President Mahmud Shahabuddin and Prime Minister Tariq Rahman have given separate messages on the eve of the birth anniversary of national poet. At least 17 people have been killed and 10 others injured in a tragic road accident on the eastern side of Jamuna Bridge in Tangail. According to police, a Tangail correspondent said, the accident occurred early today when a rod-laden truck lost control and overturned, killing 17 people on the spot. The injured were admitted to Tangail General Hospital. U.S. President Donald Trump says he has instructed negotiators not to rush into a deal with Iran after reports suggested an agreement was close. He also said U.S. blockade in the Strait of Hormuz will remain in full force and effect until an agreement is reached, certified, and signed. In a social media post, Trump said constructive talks were proceeding, but both sides must take their time and get it right. Reports in Iranian media said there are still one or two points of disagreement in the potential deal. Football and Soft Women's Championship 2026 will start in Goa of India today. Nepal will face Bhutan in the opening match at Pandit Jawaharlal Nehru Stadium at 5 p.m. Bangladesh time. Host India will take on Maldives in the second match of the day at the same venue at 8 p.m. Meanwhile, Bangladesh will face Maldives in the first match on Thursday at 8 p.m. Finally, weather and forecast volatile one this afternoon says the chances of rain and thundershowers with temporary west-northwesterly gusts squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Pabna, Tangal, Mamansingh, Noakhali, Kumilla, Chattogram and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Bangladesh advancing towards self-reliant energy system, says Prime Minister Tariq Rahman, inaugurating renewable solar power on grid rooftop at the Jatiya Sanshad Bhavan. Ramisa murder trial to conclude within 5 to 7 days, informs Home Minister. Tribunal accepts charge sheet against accused Sohail Rana and his wife in Ramisa murder case. Hearing will begin on 1st June. Holy Hajj begins today with pilgrims staying in Mina. City dwellers are going home to enjoy Eid with their near and dear ones. No scope of major train schedule disruption during Eid rush, informs Railway Minister. In modern era, information without data is just opinion, comments Information and Broadcasting Minister. 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today with various programs. And South Women's Football Championship begins at Goa in India today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Bilkis Akhtar Siddika. সৌদি আরবের মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শরীয়তের বিধান অনুযায়ী আজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রি যাপনের পর আগামীকাল সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প ও নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পশু কুরবানি করার জন্য নগরীর 31টি ওয়ার্ডে 140টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত স্থানসমূহে পশু বর্জ্য সংরক্ষণের জন্য কেসিসির পক্ষ থেকে বস্তা সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পশু বর্জ্য অপসারণ সহ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন। তিনি গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতাকালে একথা বলেন। প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কেসিসির মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। পবিত্র ঈদুল আজহাকালে সকল কর্মকর্তা কর্মচারী সহ পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের 728 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে 5,000 টাকা করে মোট 34,40,000 টাকার চেক বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের কার্যক্রম। আজ থেকে 31 মে টানা 7 দিন ভারত থেকে এ বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউসে ঈদের দিন ব্যতীত অন্যান্য দিন সীমিত আকারে কাজ চলবে। এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে টানা 7 দিনের জন্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময় ভোমরা গোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল 250 ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। এ সময় প্রত্যেকের হাতে 2,000 টাকা করে দেওয়া হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, উপজেলা আমির, উপজেলা নায়েবে আমির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল 32 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মোট 183,500 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য নাজমুল হুদা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা ও পৌর জামায়াতের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের পরিচালিত মহানগরী জোড়াগেট বাজার চত্বরে কুরবানির পশুর হাটে গত রাত পৌনে নয়টা পর্যন্ত 73টি পশু বিক্রি হয়েছে। আর এ নিয়ে গত চার দিনে খুলনা সিটি কর্পোরেশনের হাসিল আদায় হয়েছে 1,01,524 টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল যশোরের বেনাপোল ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে 26,15,000 টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বেনাপোলের বোয়ালিয়া হাইস্কুল মাঠে খায়রুল স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল নিউজিল্যান্ড প্রবাসী একাদশ 5 উইকেটে রবি ইন্টারন্যাশনালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার মোল্লা আবুল বাশার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিয়েছেন ইফাতারা নার্গিস ও এন্ড্রু কিশোর।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ডকৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান তোমারই আমি চাহিয়াছি প্রিয়। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা।

কবি কাজী নজরুল ইসলাম তার জীবন অন্বেষায় নির্বাক হবার পূর্ব পর্যন্ত এমনকি মৌন সময়েও সুরই ছিল তার জীবন সাধনার প্রধানতম অনুষঙ্গ। কেউ একজন তার গান করছেন, তিনি শুনছেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। সুরের প্রতি তার সংবেদনশীলতা যে কতটা তীব্র তা এই ধরনের ঘটনা থেকে আমরা সহজেই অনুমান করতে পারি। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত নজরুল সঙ্গীতের এই আয়োজনে সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি আমি রত্না দাস। আমরা প্রথমে শুনব আমাদের গুণী শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। আমরা দেখতে পাই গানটিতে কবি মানবীয় সৌন্দর্যের উপাসনা করেছেন। সুন্দর দেখা মাত্রই আমাদের মনে এক ধরনের আনন্দ হয়, সেই আনন্দ প্রার্থনার মতোই পবিত্র। দাদরা তালে নিবদ্ধ এই গানটি শোনা মাত্রই আমাদের মনে এক স্মৃতি জাগানিয়া ভাব এসে ভর করে।

এ পর্যায়ে শুনব প্রিয় শিল্পী সালাউদ্দিন আহমেদের কণ্ঠে মোদির আবেশে কে চলে এই গানটি। গানটিতে প্রেমের নেশা ও আবেশের চিরন্তন সৌন্দর্য বর্ণনা করেছেন কবি। অত্যন্ত মিষ্টি পিলমিষ্ট রাগে তাল ফেরতায় কবির এই গানটি এক অনন্য সৃষ্টি।

আমরা এবারে শুনব প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গুপের কণ্ঠে রেশমি চুড়ির তালে। এক কথায় গানটি একটি প্রেমের গান। প্রিয়ার হাতে রেশমি চুড়ির শব্দ এবং নূপুরের আওয়াজ এক অনির্বচনীয় আবহ সৃষ্টি করেছে এই গানটিতে।

আমরা এবারে শুনব প্রয়াত গুণী শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে আমার আপনার চেয়ে আপন যেজন। নিবিড় অনুভূতি সম্পন্ন এই গানটিতে কবি বলতে চেয়েছেন, পৃথিবীতে এমনও মানুষ থাকেন যিনি জন্মগত আত্মীয় থেকেও অধিক কাছের, আপনার প্রিয়র অধিক প্রিয়। দাদরাতারের এই গানটি কবির এক কালজয়ী সৃষ্টি।

বন্ধুরা, সুরে সুরে অনেকটা সময় আমাদের সাথে ছিলেন। সবাইকে আবারও অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করব। ভালো থাকবেন, নজরুলের গানের সাথেই থাকবেন। জয়তো নজরুল।

এতক্ষণ শুনলেন ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ডকৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান তোমারই আমি চাহিয়াছি প্রিয়। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত।

0: শুনছিলেন এতক্ষণ নজরুল সঙ্গীত।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ বান্ধব অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার 5-7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মসরুর সালেকিন এই চার্জশিট আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গতরাতে এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হাজিরা আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হজের খুতবা। খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর হাজিরা মুজদালিফা উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং পাথর সংগ্রহ করবেন। 10ই জিলহজ জামারায় হাজিরা শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন, পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করবেন তারা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি। ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গতকাল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে ঘরমুখো যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোন আশঙ্কা নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি গতকাল রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। তিনি 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তিনি সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে 17 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 13 জন নিহত হন। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ ভারতের গোয়াতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে নেপাল ভুটান দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় খেলা শুরু হবে। রাত আটটায় একই ভেন্যুতে স্বাগতিক ভারত মালদ্বীপ দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: চারিদিকে অনেকটা খুশির আমেজ দেখা দিচ্ছে, কেননা আর মাত্র দুই তিন দিন পরেই সেই পবিত্র ঈদ উল আজহা আমাদের মাঝে চলে এসেছে। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালো লাগা ভালোবাসার একটা সমারোহ। তো বন্ধুরা, এই পবিত্র ঈদ উল আজহার আগে আপনাদের সবাইকে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজন। রূপালীতে প্রতিদিনের মতো আপনাদের সাথে আমরা সবকটি মাধ্যম আজকে মনটা ভীষণ ভালো, ঈদের জন্য মনটা যেমনটা ভালো আছে ঠিক তেমনি চিঠি কিন্তু আছে, সুতরাং মনটা আজকে ফুরফুরি লাগছে। তো আপনারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন, সেই সাথে ফোন ইন পর্বে আপনাদের সাথে আমরা যুক্ত থাকবো। সবকিছু মিলিয়ে অবশ্যই পুরোটা সময় ভালো কাটবে সেই প্রত্যাশা আমরা করছি, তবে তার আগে জানিয়ে রাখছি এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: ফাহমিদা নাহিন ইন্দ্রিলা,
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, আর এছাড়াও রয়েছেন প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। আমাদের কাছে লিখতে গেলে অবশ্যই ভালোবেসে নিপুণ হাতে লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর যদি ফোন করতে হয় সে পুরনো ঠিকানায় রয়েছে আপনাদের জন্য এখনো পর্যন্ত
1: 01974-121970, সেই চিরচেনা চিরপরিচিত নম্বর।
0: তো আর কথা নাই, চলুন আমরা মূল আয়োজনে ফেরাই চোখ। শুরুতেই যে চিঠিটি হাতে নিয়েছি এটি লিখেছেন মোহাম্মদ লুৎফর জর্দার বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে, আর আপনার সাথে রয়েছেন রেজাউল আলম ঝন্টু, কাশেম সর্দার চেউলি, পলাশ কুমার সরকার এবং আব্দুর রহমান। আপনারা চিঠি লিখেছেন একসাথে লিখেছেন, ভালোবাসা তো দিয়েছেন, তো সেই সাথে শুনতে চেয়েছেন ফুল নেব নাকি অশ্রু নেব, একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভালোবাসার একটা গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধুরা। তো শোনানো যাবে কি? আমাদের তালিকাতে নিশ্চয় আছে,
1: যেহেতু উনি সবসময় অনুরোধ করে আমাদের কাছে। চলুন আজকে
0: অনুরোধের সাথে পাশাপাশি একটু বলো, সেই সাথে আরো একটা আছে, অভিযোগ অনুরোধ অভিমান তিনটাই আছে, সবকটা দিয়ে
1: আপনার অভিমান অভিযোগ সব ভুলে গিয়ে শুনে নিন আপনার পছন্দের গান। আর আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক আজকে রূপালীর আয়োজন।
0: আমার হৃদয় একটা আয়না, সেই আয়না দিয়েই রয়েছে বাংলাদেশ বেতার খুলনা। চমৎকার করে এই গানটি শুনুন এখন আপনাদের জন্য,
1: গেয়েছেন ইন্দ্র কিশোর ও কনক চাপা।

0: আর একটি চিঠি নিয়েছি হাতে, লিখেছেন ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে অনেকগুলো বন্ধু একসাথে। আমরা প্রায়ই এই চিঠিগুলো পেয়ে থাকি। লিখেছেন শেখ আমিনুর রহমান, আর আপনার সাথে রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, অসিতশীল, জামাল, কদর, আবু জাহিদ, মুক্তি, তারপরে আছেন মদন কবির, ওসমান শেখ, আরও আছেন ফারজানা ইয়াসমিন লিমা, সেই সাথে সুনীল কুমার বিশ্বাসের কথা তো বললামই। আপনারা সবাই মিলে ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে, হ্যাঁ হ্যাঁ, আর ঠিকানা হচ্ছে মোল্লাহাট বাগেরহাট থেকে। সবাই মিলে শুনতে চেয়েছেন, আমি ছবিটার নাম খুঁজে পাচ্ছি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা পেয়েছি, নয়ন মনে ছবির গান শুনতে চেয়েছেন,
1: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনতে চেয়েছেন। চলুন আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। নিশ্চয়ই অনুরোধ করব যারা কথা বলবেন আমাদেরকে, খুব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন, অন্য বন্ধুদেরকে সুযোগ দিবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে রয়েছেন? জি ভালো, হ্যাঁ নিত্যানন্দ বলুন। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে থাকো গো সজনী, চমৎকার একটি গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই শুনিয়ে দেব আপনাদের পছন্দের গানটি। পরবর্তী বন্ধু কে আছেন?
2: হ্যালো,
3: আবু ডুমুরিয়া থেকে কাসেম সর্দার।
2: জি বলুন।
3: গান শোনাবেন, ছবির নাম হিংস থাবা।
1: হ্যাঁ হ্যাঁ,
3: হিংস থাবা।
1: হ্যাঁ,
3: এই ছবি থেকে কনক সকা ও খালিদ হোসেন মিলির কণ্ঠে যত বেশি কাছে পাই, এই সুনামের গানটি, এটা নতুন গান।
1: আচ্ছা, যত বেশি ভয় পেলাম।
2: ছবির নামটা সত্যি নতুন আমাদের কাছে,
1: গানের কথাটা সুন্দর কিন্তু গান ছবির নামটা শুনে ভয় লাগছে। আচ্ছা এবারে কে আছেন? হ্যালো
4: হ্যালো হ্যালো, নমস্কার। কথা বলছি যশোর থেকে, জয়দেবপাল। আমি গান শুনতে চাচ্ছি দুই বছর আলতা শাশুড়ি থেকে,
1: চোখের জলে কথা কয়। খুব সুন্দর একটি ছবির গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। এমন সুন্দর একটি গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করার জন্য।
2: হ্যালো,
3: ওয়ালাইকুম
2: আসসালাম। শুভ সকাল
1: আপনার আসে, আমরা কিন্তু বলি যে পড়ে শোনাই, না আসলে বিশটার পরে আরো একটা শূন্য লাগিয়ে দিলে সেটা ভালো হয়। তো যাই হোক বলুন,
3: গান শোনার জন্য চিঠি পড়ার জন্য ধন্যবাদ। গান শোনাবেন,
1: স্বীকার করেছেন এই জন্য ধন্যবাদ, স্বীকার করবার জন্য ধন্যবাদ আলাদা ভাবে। এবারে কে আছেন?
2: হ্যালো,
1: রেডিও সিটির ভলিউমটা কমিয়ে কথা বলেন ভাইয়া। আচ্ছা নামটা বলুন। শালিকা মাগুরা থেকে আবু বকর মন্ডল। আচ্ছা মোল্লাবাড়ির বউ কোন গানটি? আচ্ছা ঠিক আছে, শালিকা মাগুরা থেকে, তাই তো? আমরা কিন্তু এই ছবির গান প্রায় শুনিয়ে থাকি, কেন এই বন্ধুর নাম প্রচার হয়নি আমরা ঠিক জানি না। অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শোনাতে, মন খারাপ করবেন না। আমরা আমরা কোনো বন্ধুর নম্বর আমরা কিন্তু মুখস্থ রাখি না। তো যাই হোক, কে বলছেন?
2: হ্যালো, জি কে বলছেন?
3: শুভ সকাল।
2: শুভ সকাল।
3: দিদি আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলকমলা আরঙ্গাটা খুলনা।
2: জি বলুন।
3: দিদি ছবির নাম শিমুল পারুল।
1: বউ কথা কও,
3: অভিনেত্রী নয় ইন্দ্রকিশোর। গানের কথা
1: ও কথা কও,
3: কথা কও।
1: হ্যাঁ, ছবিটার নাম হচ্ছে শিমুল পারুল। প্রায় এই গানটি শুনতে চান আমাদের বন্ধুরা,
2: জনপ্রিয় গান।
1: হ্যালো,
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
3: আপা মনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো। হ্যাঁ বলুন।
3: আমি বুলবুল আহমেদ, কালীপাড়া ধামারা থেকে আপু।
1: হ্যাঁ বলুন ভাইয়া।
3: হ্যাঁ, ছবির নাম স্বামী স্ত্রীর যুদ্ধ।
1: হ্যাঁ, জন্মদাত্রী মা আসলেই অন্যরকম, তাই না?
2: তার উপরে কিছু হয় না,
1: কিছু হয় না। হ্যাঁ, আচ্ছা, এবারে আরো একজন বন্ধুকে দেখতে পাচ্ছি। ও সাথী আমারই জীবন, এবারে কি আছেন?
5: সকলে ভালো আছি, নিশ্চয়ই আপনিও খুব ভালো আছেন।
6: জি ইনশাল্লাহ, অনেক ভালো আছি। আমাকে গান শোনাবেন নিঃশ্বাসের মাধ্যমে ছবি থেকে, রূপালী রাত নেমেছে চাঁদ সেজেছে নির্দেশনায়, এই গানটি শোনাবেন।
5: চমৎকার কথা বলার এই গানটির অনুরোধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে। কে যুক্ত হচ্ছেন? হ্যালো, শুভ সকাল।
1: কথা বলছি পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া।
5: হ্যাঁ, বলুন।
6: ছবির নাম হচ্ছে কাশেম মালার প্লেয়ার, এই থেকে রবীন্দ্রনাথ প্লেয়ার করতে
1: এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, কে বলছেন? বুঝা যায়নি আপনার নামটা, মানে রেডিও সেটা ভলিউমটা কমিয়ে কথা।
6: হ্যাঁ,
1: মাধবপুর, মানে ভেড়া মারা কুষ্টিয়ে লিখলে হবে? জি, বলুন।
6: গোলাগুলি ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
1: ওরে বাবা, গোলাগুলি, ঠিক আছে, যে কোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, আমরা শুনিয়ে দেব। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে। অনেক বন্ধুদের সাথে কথা বললাম, গানও কিন্তু প্রচুর রয়েছে আমাদের তালিকাতে, তাই না? এবারে কে আছেন?
5: হ্যালো, শুভ সকাল।
1: আমাদের সব গানই পছন্দ। আপনি একটু বলুন না ভাই, আপনি একটু বলুন আপনার পছন্দের গান, কারণ আমাদের কাছে সব গানই সুন্দর। আচ্ছা ঠিক আছে, দুই পয়সার আলতা ছবির গান। কিছুক্ষণ আগে এক বন্ধু শুনতে চেয়েছেন এই গানটি, না হয় শুনিয়ে দেব। এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়, গানটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই বন্ধু শেষ বন্ধু আমাদের।
7: দিদি নমস্কার।
5: আদাব।
1: খোকন চন্দ্র।
7: আর দিদি খোকন চন্দ্র, নাম বলার জন্য ধন্যবাদ।
5: দিগুলিয়া পাংশা রাজবাড়ি।
1: মাস্টার সামুরাই জন্য কি এর জন্য একটা কি একটা জনপ্রিয় গান আছে? আচ্ছা ঠিক আছে, মাস্টার সামুরাই ছবির গান, ধন্যবাদ সাথে থাকার জন্য।
5: যাদের সাথে কথা হয়েছে তারা তো অনুরোধ জানিয়েছেন আমাদের কাছে, অসংখ্য ধন্যবাদ। আর যাদের সাথে কথা হয়নি তারা মন খারাপ করার কোনো কারণে আগামী আলোচনায় নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়ে যাবে, এমন প্রত্যাশা রেখে আবারও ফিরে যাচ্ছি গানে। শোনাবো এবারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান বাণীচিত্র ছন্দ হারিয়ে গেল। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মকরন্ত মণ্ডল, রায়ের মহল খুলনা থেকে। নিশ্চয়ই সাথে আছেন, শুনতে থাকুন।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও যাব গানে, আর শোনাবো এবারে জজ ব্যারিস্টার, এই বাণীচিত্র থেকে আগুন ও রুনালালার কণ্ঠে এবারের গান। গানটি শুনতেছি, আমাদের কাছে অনুরোধ করেছিলেন রায়ের মহল খুলনার বন্ধু নিত্যানন্দ, নিশ্চয়ই সঙ্গে আছেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই।

0: সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবারে খোকুন চন্দ্র পাংশা রাজবাড়ি বন্ধু আপনার অনুরোধের গান শোনাবো। বাল্য শিক্ষা ছবি থেকে নেওয়া হয়েছে গানটি, শিল্পী এন্ড্রু কিশোর।

প্রিয় শ্রোতা শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান রূপালীর আয়োজনে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মায়ের হাতে বেহেশতের চাবি, একেবারে সত্যি কথা নিয়ে এই গান শোনাবো রাজীব এবং সানিয়ার কণ্ঠে। শুনতে চাই নিব্রত পাল, আপনিও বাংলা রাজবাড়ির বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা, শুনছেন বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান মুজিব পরদেশির কণ্ঠে। গানটি শুনতে চেয়ে মাতব্বর, আপনি মঠবাড়িয়া পিরোজপুর থেকে অনুরোধ করেছিলেন, এবং আফজাল মোল্লা, আপনি দেহতলা বটিয়াঘাটা থেকে অনুরোধ করেছিলেন।

এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের মতো রূপালীর আয়োজন। নিশ্চয়ই গানগুলো ভালো লেগেছে আপনাদের অনেক। আগামী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখনকার মতন। শুভ সকাল।

প্রিয়শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ফাহমিদা নাহিন অঞ্জিলা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলো হার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। প্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিদা নাহি নৈন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার ও মোহাম্মদ আতাউর রহমান কাজী। অধিবেশনের শুরুতে বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তিনি সাহিত্য সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। ১৯৭২ সালে কবি নজরুলকে সহপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশের বরাতে আমাদের টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গত রাতে এশার নামাজের পরে হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। দশের জিহজ জাম্মারাই হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানি এবং মাথা মুন্ডন করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে রাজধানীতে ২৮টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর প্রতিটি পশুর হাতে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলিতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। কুরবানির পশু কেনার সময় কোন নোট নিয়ে সন্দেহ হলে ক্রেতারা হাটে স্থাপিত পুলিশের বুথে গিয়ে বিনামূল্যে তা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাব। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, সড়ক ও মহাসড়কে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যেকোনো সময় চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গুলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জায়ফল, জত্রি ও তেজপাতা বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লুগুলি এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়া বাজার জুড়ে বানানো হচ্ছে দা ও বটি, কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানের পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬,০০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ ভারতের গোয়াতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। রাত ৮টায় একই ভেন্যুতে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিক থেকে রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: খবর এবং আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতারের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। শব্দ ও ছন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের কবিতা আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3:05। হজের তাৎপর্য সম্পর্কে বলবেন মুফতি মাসুম বিল্লাহ দুপুর 12:15। বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন মনসুরুল আলম টুটুলের কণ্ঠে দুপুর 12:30 এবং সালাউদ্দিন খানের কণ্ঠে শুনবেন বেলা 2:40। নজরুল সঙ্গীত শুনবেন খন্দকার এনায়েত হোসেনের কণ্ঠে দুপুর 12:20 এবং তাহমিনা জেসমিনের কণ্ঠে বেলা 2:30। পাঁচমিশালী গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন নীলুফার ইয়াসমিন নীলুর কণ্ঠে দুপুর 12:40 এবং শিরিন সুলতানার কণ্ঠে শুনবেন বেলা 2:50। এছাড়া FM 88.8 MHz এনএইচকে রেডিও ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। সৌদি আরবের মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে জোহর থেকে আগামীকাল ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। দশী জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুদার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প, নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশগত অগ্রাধিকার ও জলবায়ু সহনশীলতার লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনও পরিকল্পিত বিজ্ঞানভিত্তিক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে বিচারিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, জনবান্ধব করতে পুলিশ ও বিচার বিভাগের সমন্বয় জোরদারের লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। কনফারেন্সে বিচারিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করা, সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিচার প্রক্রিয়া সহজ, সঠিক ও স্বচ্ছ, মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল ও মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সিআইডির পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সংগঠিত কৃষকদের সম্মেলন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে বিপুল সংখ্যক কৃষক সম্মেলনে অংশ নেন। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর আয়োজন করে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে যশোর 49 বিজিবি। এজন্য সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা তৎপরতা ও চেকপোস্ট কার্যক্রম। বেনাপোল, পুটখালী, দৌলতপুর, রঘুনাথপুর, শিকারপুর ও আশপাশের সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চামড়া পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিক থেকে রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে এখন শুনবেন একটি কথিকা, বলেছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য। দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হজ, সালাত, সিয়ামের মতো ইসলামের একটি স্তম্ভ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, আল্লাহর জন্য এ ঘরের হজ করা ওই সকল লোকের জন্য যারা ওই ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা সূরা বাকারার 196 নম্বর আয়াতে আরও বলেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজ ফরজ হওয়ার কথা বলেছেন এবং সূরা বাকারার এই আয়াতে হজ এবং উমরা দুইটাকেই গুরুত্ব দান করেছেন। হজের ফজিলত সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা হজ ও উমরা পালনে ধারাবাহিকতা বজায় রাখো, কারণ এই হজ ও উমরা পালনের ধারাবাহিকতা দারিদ্রতা ও গুনাহকে মিটিয়ে দেয়। যেমন কর্মকারের হাপড়, লোহা, সোনা, রূপার ময়লা পরিষ্কার করে দেয় এবং হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক উমরা পালন হতে অপর উমরা পালন পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাতি হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ পালন করে এবং যৌনতা জড়িত গুনাহ ও অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে নবজাতক হিসেবে জন্ম দিয়েছিল। হজ আল্লাহ ও আল্লাহর বান্দার ভালোবাসা বা প্রেমের সর্বশেষ স্তর, যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রেমে ভালোবাসায় পাগল হয়ে উস্কো খুস্কো চুল, ময়লাযুক্ত কাপড় ও শরীর নিয়ে একবার মক্কায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায় আল্লাহর মহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য ঘুরতে থাকে আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কখনো বাইতুল্লাহর চারিপাশ দিয়ে চক্কর মারতে থাকে, কখনো সাফা মারওয়ার ভিতরে দৌড়াইতে থাকে, এভাবেই সে আল্লাহর মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটায় এবং শাফাআতের আশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে নবী আলাইহিস সালামের মহাব্বতের ঘোষণা করে। তাই হজ আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের সর্বশেষ স্তর। আসলে আল্লাহ তাবারকু তাআলা বান্দার জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন সেই ইবাদত কিছু হয় শুধু শরীর দ্বারাই যেমন নামাজ, কিছু হয় শুধু মাল দ্বারাই যেমন যাকাত, কিছু হয় শরীর এবং মাল উভয়টি দ্বারাই, আর সেইটি হল হজ। আল্লাহ তাআলা হজ সহ সমস্ত আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, বিশেষ করে হজের দিন 9 তারিখ ফজরের নামাজের থেকে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের জন্য ওয়াজিব, এবং তা হজের দিন 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই 5 দিন এই তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমল আল্লাহর রাজি খুশির জন্য করার তৌফিক দান করেন, আমিন।
0: পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে কথিকাটি শুনলেন, বললেন মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার এনায়েত হোসেনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনবার জন্য।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মঞ্জুরুল আলম টুটুল, গীতিকার সোহেল আলম।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এবারে রয়েছে পল্লীগীতি। পল্লীগীতি শুনবেন নীলুফার ইয়াসমিন নীলুর কণ্ঠে। প্রথম গানটির গীতিকার শিবপদ মণ্ডল,

0: আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন নীলু। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 30 মে 2026 তারিখ শনিবার সকাল 11:00 মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারিক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 তারিখ রবিবার বেলা 2:00 আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাদের রাসুল, সৈয়দ শামসুল হকের কথায় রওশন আরা মুস্তাফিজের কণ্ঠে।

আপনারা নাতে রাসুলটি শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের ওপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অপকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ্জলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দূরের ও কাছের অগণিত শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে আমাদের আজকের এই আয়োজন শুনছেন, সবাইকে জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তাই তো আপনাদের সাথে কথা বন্ধু হয়ে রয়েছি আমি রাহিমা আক্তার শান্ত,
1: শিল্পী সিংহ,
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার, মোহাম্মদ আতার রহমান গাজী, এবং সমগ্র অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার। তো বন্ধুরা, আর কথা নাই, চলে যাই গানে। প্রথমে শোনাব কোন গানটি?
1: প্রথমে রয়েছে অজান্তে ছায়াছবির গান, শিল্পী কুমার শানু। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মকরন্দ বয়রাবাজার খুলনা।
0: তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

এবারে আমার মা ছেড়েছবি গান থেকে এন্টু কিশোরীর কণ্ঠে শুনবেন এই সুন্দর গানটি। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন পলাশ সরকার কাঞ্চননগর থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব বিচার হবে ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মিজান মোড়লগঞ্জ থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: ঠিক বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো আপনাদের সাথে কথা বলার। দেখি কোন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? কোথা থেকে? আচ্ছা, ঘোলখালি কয়রা থেকে, রেজাউল, শেখ রেজাউল। আচ্ছা শেখ রেজাউল, আপনি কি গান শুনতে চান বলুন। জলপরি, আচ্ছা, আসলেই তাই, প্রেমের চেয়ে দামি এই জীবনে আর কিছুই নেই। বন্ধু ভালো থাকবেন। এবার দেখি কে আছেন।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন বন্ধু?
0: জি আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া যশোর। আচ্ছা, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, আদাব, কে বলছিলেন? আচ্ছা, বিজন গমস্তা, কাকচিড়া বরগুনা থেকে। প্রেমের প্রতিদান গানের কথা? আচ্ছা, আমার মনের আকাশে জলে সুখ তারা। হ্যাঁ বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান।
1: এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো
0: শ্রোতা বন্ধুরা, দেখি কে রয়েছেন।
1: ওয়ালাইকুম আসসালাম,
0: শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, শুভ দুপুর, কে বলছিলেন? প্রবীর কুমার। আচ্ছা, কুমারখালী কুষ্টিয়া থেকে।
2: জি, আচ্ছা,
0: ইবা রহমানের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবার দেখি কে আছেন। হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম,
0: আচ্ছা, বিজন গমস্তা, ও আচ্ছা, আব্দুর রহমান, বাংশা রাজবাড়ি। আচ্ছা, আয়ুব বচ্চুর কণ্ঠে আম্মাজান আম্মাজান, ছায়াছবিগান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? খুলনা থেকে বেল্লাল। আপনি কি গান শুনতে চান বলুন। বহু বন্দুক ছবি থেকে মনির খানের কণ্ঠে। আচ্ছা, গান শিরোনাম?
2: সোনার প্রদীপ আমার নিভে গেছে।
0: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কে আছে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
1: জি বন্ধু, কে রয়েছেন?
3: হাদিসপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: রুবেল ভাই বলুন।
3: আমাকে শোনাবেন অন্ড ছবি থেকে গান, ডলি শ্যান্টনি এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম ও সাথী রে, আমারই জীবন শুধু তুমি, আমারই মরণ শুধু তুমি, তুমি তো আর কারো নও। এই গানটি শোনাবেন।
0: আচ্ছা বন্ধু,
1: ধন্যবাদ বন্ধু। এমনি করে সাথী হয়ে সাথে থাকবেন। এবং নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা 01974121970 এই নাম্বারটিতে আমাদের সাথে কথা বলবেন।
0: এবার দেখি কে আছেন। হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে মানিক বলতেছি।
0: আচ্ছা, শৈলকুপা ঝিনাইদহ থেকে মানিক, আপনি কি গান শুনতে চান?
2: আবু হায়াত, আবু হায়াত ছবি থেকে
0: আবু হায়াত
2: ফসের আলো গানের শিরোনাম পিতলের বলছি হলি তোমাকে কান খেলে দাও।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন।
1: পরবর্তী বন্ধু আমাদের সাথে কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আহাদ শেখ। মোহাম্মদ আহাদ শেখ?
1: জি,
4: কামারহাটি থেকে বলতেছিলাম। কামারহাটি?
1: জি বলুন, আপনার পছন্দের
4: টপ সম্রাট ছবি থেকে
0: টপ সম্রাট
4: কণ্ঠে বন্ধু যখন রৌলয়া
0: আমার বাড়ির সামনে দেওয়া
4: আছে।
0: হ্যাঁ বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। তুমি দেখি কে আছেন। হ্যালো, হ্যালো জি, আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আচ্ছা, দাকব থেকে অরূপ মন্ডল। আচ্ছা, কি গান শুনতে চান বলুন? চুরিয়ালা ছবি থেকে। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখি কে আছেন। হ্যালো,
5: নমস্কার।
0: আদাব,
5: আমি জ্ঞানেন্দ্র পাল ফতেপুর থেকে।
0: আচ্ছা জ্ঞানেন্দ্র পাল,
5: মহেশপুর ঝিনাইদহ।
0: আচ্ছা মহেশপুর ঝিনাইদহ,
1: জি বলুন দাদা।
5: একদম দুবার ফোন দেয় থামাচ্ছে, এই কন্ট্রোলটা আপনারা খেয়াল রাখবেন, দুইজন দেখুন কত ভাবে টিকিট দেয়।
0: আচ্ছা ঠিক আছে।
5: আয়াতাদের নাম হলো রাজলক্ষ্মী শ্রীকান্ত, এই ছবি থেকে একটি গান শোনাবেন আর আপনারা ভালো থাকুন দিদি।
0: আপনিও অনেক ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে, এবার চলে যাই গানে। এবারে শোনাবো গোলাপি এখন ট্রেনে ছায়াছবির গান, সৈয়দ আব্দুল হাদি ও সঙ্গীতের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়েছেন তন্ময় বাহির গ্রাম নড়াইল থেকে। তো বন্ধু শুনুন আপনার পছন্দের এই গানটি।

প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও

0: কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজন আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ?

0: পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন অনুতপ্ত ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এখন শোনাবো মা ছায়া ছবির গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার, আর গানটি শুনতে চেয়েছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে 1 ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো আপনাদের সাথে কথা বলার। এবার দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। শুভকামনা রইল। আচ্ছা, আব্দুস সামাদ শেখ।
2: জি
1: আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, আমরা সবাই ভালো আছি। জাফর পালোয়ান। জি বলুন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাথেই থাকুন বন্ধু, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
3: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? জি বন্ধু, যখনই ফোন করবেন অনুগ্রহ করে আপনাদের নামটি আগে বলে নেবেন। হ্যাঁ বলুন।
1: আচ্ছা,
2: ছবির নাম বিশ্বপ্রেমী আব্দুল হাতি ও রুনালে না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, এই গানটা শোনাবে না, ভালো থাকুন, খোদা হাফেজ।
1: পলাশ কুমার সরকার। হ্যাঁ বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আবারও চেষ্টা করুন। আর এখন চলে যাচ্ছি গানে, কোন গানটি শোনাবো এবার?
3: এবারে আমরা শুনবো
1: তুফান ছায়াছবির গান।
3: হ্যাঁ, তুফান ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন নিব্রত মন্ডল পাংশা রাজবাড়ি থেকে
1: কণা
3: ও আকাশের কণ্ঠে।
1: তাহলে শুনুন বন্ধু আপনার পছন্দের গানটি।

গাছ লাগান, পরিবেশ বাঁচান। আপনি যদি একটি গাছে গাছ কাটেন, আরো চারটি গাছের চারা রোপণ করুন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই সময়কে গুরুত্ব না দিয়ে পথ চলায় জীবনের গুরুত্ব দিন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিজ্ঞাপন তরঙ্গের বাকি অংশ শুনবেন ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর। এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে রাজধানীতে 28টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। কুরবানির পশু কেনার সময় কোন নোট সন্দেহ হলে ক্রেতারা হাটে স্থাপিত পুলিশের বুথে গিয়ে বিনামূল্যে তা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাব। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, সড়ক ও মহাসড়কে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গত রাতে এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রি যাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশা নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। দশই জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানি এবং মাথা মুন্ডন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তিনি 1899 খ্রিস্টাব্দে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তিনি সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। পুলিশের বরাদ্দে আমাদের টাঙ্গাইল জেলার সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে সরাদৌল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই 15 জন নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অবসান হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় বিশ্বজুড়ে তেলের দাম অনেকটা কমেছে এবং এশিয়ার পুঁজিবাজার চাঙ্গা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে বড় রকমের সমঝোতা হয়েছে এবং অচিরেই তা বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। তবে সমঝোতায় পৌঁছার লক্ষ্যেই নিয়োজিত দলকে তিনি চুক্তির ব্যাপারে তাড়াহুড়া না করার নির্দেশ দেন। ইতিপূর্বে ট্রাম্প বলেছিলেন, চুক্তির মধ্যে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের মূল রুট উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ ভারতের গোয়াতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। রাত 8টায় একই ভেন্যুতে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছড়া বন্ধু পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকেই এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর ফিরে এলাম আমাদের নিজস্ব ভবনে, অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। তো আর কথা নয়, এবার কোন গানটি শোনাবো?
2: বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে শ্রেষ্ঠ সন্তান ছায়াছবির গান শুনতে চেয়েছেন শিল্পী মনির খান।
1: তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম আবারও কথা হবে আপনাদের সাথে। দেখি কে আছেন আমাদের এবারে বন্ধু। শুভ দুপুর, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। জি আচ্ছা, গরিবের রানী ছায়াছবি থেকে যেকোনো একটি, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। আমাদেরকে ফোন করতে পারেন 0197412 1970 এই নম্বরে।
1: হ্যালো,
0: তো আর কথা না, এবার চলে যাই গানে। প্রথমে কোন গানটি শোনাবো এবার?
1: এবারে শুনবেন স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে তুমি আমার জীবনের শুরু, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্টু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বিজন গোমেস্তা কাচচিড়া বরগুনা থেকে।

নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী তাহমিনা জেসমিনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সালাউদ্দিন খান, গীতিকার ফিরোজ খান নুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন সালাউদ্দিন খানের কণ্ঠে। এবারে গানের রচয়িতা ওহিদুল আলম মানিক।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সালাউদ্দিন খান। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন শিরিন সুলতানা, গীতিকার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা পল্লীগীতি শুনছেন শিরিন সুলতানার কণ্ঠে। এবারে গানের রচয়িতা জসিম উদ্দিন।

পরপর দুখানি পল্লিগীতি শুনলেন। শিল্পী ছিলেন শিরিন সুলতানা। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালাম আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে রাজধানীতে ২৮টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। কোরবানির পশু কেনার সময় কোন নোট নিয়ে সন্দেহ হলে ক্রেতারা হাটে স্থাপিত পুলিশের বুথে গিয়ে বিনামূল্যে তা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাব। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট সড়ক ও মহাসড়কে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। সৌদি আরবের মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গতরাতে এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রি যাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। দশই জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টির লাভে পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুলুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তিনি সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোড়ামাইয়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। ঢাকার টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে শরতুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অবসান হবার সম্ভাবনা দেখা দেয়ায় বিশ্বজুড়ে তেলের দাম অনেকটা কমেছে এবং এশিয়ার পুঁজিবাজার চাঙ্গা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে বড় রকমের সমঝোতা হয়েছে এবং অচিরেই তা বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। তবে সমঝোতায় পৌঁছার লক্ষ্যে নিয়োজিত দলকে তিনি চুক্তির ব্যাপারে তাড়াহুড়া না করার নির্দেশ দেন। ইতিপূর্বে ট্রাম্প বলেছিলেন, চুক্তির মধ্যে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের মূল রূপ উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ ভারতের গোয়াতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ঢাকা ট্রান্সমিশন সার্ভিস রেকর্ডকৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের কবিতা আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান শব্দ ও ছন্দ।
2: আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজ ১১ই জ্যৈষ্ঠ, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি, সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা সাহিত্যের আকাশে তিনি একজন ধ্রুবতারা। তার কবিতা, তার গান, উপন্যাস এবং গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী এ কবি। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রযোজনায় শব্দ ও ছন্দ একটি ভিন্নধর্মী আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি নিশাত ফাতেমা। অনুষ্ঠানটি আজ একই সাথে প্রচারিত হবে বাংলাদেশ বেতার, সোশ্যাল মিডিয়া, বেতারের ওয়েবসাইট এবং অ্যাপে। কারণ নজরুল তিনি শুধুমাত্র বেতারের নন, তিনি সকল প্রজন্মের। সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের সবার জন্য একটি বিশেষ আহ্বান, নজরুলের অগণিত লেখার ভেতরে যে কোনো একটি লাইন, তার যে কোনো গান, তার যে কোনো কবিতা, যে কোনো কিছু থেকেই আপনারা যে কোনো একটি লাইন আমাদেরকে কমেন্ট করুন। আমরাও দেখতে চাই আপনাদের পছন্দের ভেতরে ঠিক কতটা বৈচিত্র্য আছে। যদি নজরুলের কবিতাকে ভালোবাসেন, যদি আপনারা আপনাদের কবিতা আবৃত্তি করে ভিডিও আপলোড করতে চান, তবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে টিপস দেব কিভাবে আপনার কবিতা আরো শ্রুতি মধুর হবে, কিভাবে আপনার কবিতাকে আপনি আরো বেশি করে প্রাণবন্ত করে তুলতে পারবেন। আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমরা একত্রিত হয়েছি। আমাদের সাথে দুজন আবৃত্তি শিল্পী রয়েছেন, দুজন প্রতিভাবান আবৃত্তি শিল্পী। তো একজন এজেডএম আহসানুল্লাহ এবং আরও আছেন আমাদের সাথে মাহিনুর মোমো। আপনারা কেমন আছেন?
3: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: এই তো আছি, ভালো,
4: ভালো আছি।
2: আজ ১১ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমরা আজ একত্রিত হয়েছি। তো একজন কবিতার মানুষ হিসেবে, একজন আবৃত্তিকার হিসেবে আপনার কেমন অনুভব হয়?
4: সত্যিকার অর্থেই নজরুল আমাদের জীবনের সাথে মিশে আছেন। আমরা বলি প্রেম এবং দ্রোহের কবি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। প্রেম এবং দ্রোহ একসাথে যে সম্মিলিত যে রূপটি, সেটি আমরা তার মাঝে দেখি। সেজন্য উনি আমাদের প্রাণের কবি এবং এই প্রতিবারই তার এই জন্মজয়ন্তীতে সেটি আমাদেরকে মনে করিয়ে দেয়, মানুষের প্রতি ভালোবাসা এবং ঠিক যথাযথ প্রতিবাদই পারে আসলে একটি সুন্দর সমাজ করতে।
2: একদম ঠিক বলেছেন। তো এবার আপনার কাছে আসি, আপনার কেমন লাগে?
3: নজরুল তো আমাদের জন্য আসলে সারা বছরের, সারা জন্মের, জন্ম জন্মান্তরের। তবে এই দিনটি আসলে নজরুলকে আমরা আরো বিশেষভাবে, আরো প্রবলভাবে উপলব্ধি করতে পারি। নজরুল আমাদের দ্রোহের কবি, সাম্যের কবি, জাতীয়তার কবি, একই সাথে প্রেমেরও কবি।
2: তা তো অবশ্যই। দেখা যায় যে নজরুলকে আমরা আসলে বেশিরভাগই চিনে থাকি যে বিদ্রোহী কবি হিসেবে। তো তার ওই যে কারার ওই লৌহ কপাট অথবা বলবীর, এটাতেই আমরা বেশি বহুল প্রচলিত তিনি। কিন্তু তিনি যে একাধারে তার অনেকগুলো সত্তা রয়েছে, তো আমরা আজকের এই আয়োজনের মাধ্যমেই সেই সত্তার একটা বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করব। নজরুল প্রেমের কবি, স্মৃতির কবি, আর সবচেয়ে হয়তো বেদনার, যে বেদনা তিনি লুকিয়ে রাখতেন তার মনের অন্তরালে, তার গানের আড়ালে। আজ আমাদের আয়োজনে রেখেছি দুটি ভিন্ন স্বাদের কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা পত্র, একটি প্রেম এবং স্মৃতি, আরেকটি বেদনার অন্তর্গত কান্নার। প্রিয় মতিহার, এই কবিতাটা প্রথমে শুনতে চাইব। তো প্রথমেই আমরা চলে যাব এজেডএম আহসানুল্লাহ আপনার কাছে, আপনাদের কাছে শুনতে চাইব এই কবিতাটি।
4: আচ্ছা, প্রথমেই বলছি যে আসলে নজরুলের অনেকগুলো দিক, বিশেষ করে কবিতা, ছোট গল্প, উপন্যাস, এ বিষয়ে আমরা অনেক বেশি অবহিত, কিন্তু ওনার অনেকগুলো বিখ্যাত চিঠি রয়েছে। চিঠি নিয়ে আসলে আমরা কিন্তু অনেক কম আসলে আলোচনা করি। তো প্রিয় মতিহারি, এটি একটি চিঠি, বিশেষ করে কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবির একটি চিঠি। এটা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বলি তাহলে মর্মার্থটি সুবিধা হবে, যে 1928 সালের ঢাকা সফরের সময় আমাদের প্রিয় কবি কাজী নজরুল যখন ঢাকায় এসেছিলেন, তখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা জানি যে ফজিলাতুন্নেসা জোহা, যিনি বাংলার প্রথম এম এ ডিগ্রিধারী মুসলিম বিদুষী নারী ছিলেন, এবং নজরুলের একটি ইন্টারেস্টিং বিষয় ছিল যে উনি শুধুমাত্র কবিতাই লিখতেন না, উনি প্রচলিত রয়েছে উনি ভালো হাতও দেখতে পারতেন। তো যখন উনি আসলেন ঢাকায়, তখন মোতাহার হোসেনের কাছ থেকে, বিশেষ করে ফজিলাতুন্নেসা ছিলেন মোতাহার হোসেনের ভগ্নী সমতুল্য, ওনাকে ভাই বলতেন, ওনার ফজিলাতুন্নেসা এবং তার বোন আফিকাতুন্নেসা দুজন মিলে বললেন যে ওর কবিকে তার বাসায় নিয়ে আসতে, তারা হাত দেখাবে। তো মোতাহার হোসেনের অনুরোধে কবি তাদের বাসায় গেলেন পুরনো ঢাকায়। সেখানে যে আসলে কতটুকু হাত দেখতে পারবেন জানি না, কিন্তু সেই হাতের দেখতে যে হাতের ছোঁয়ায় তার মধ্যে একটা প্রেমের অবাধ, কবির মন হারালো, এবং উনি দুই তিন দিনের মাথায় তাকে কিছু বিবেচনা না করেই প্রেম নিবেদন করে বসলো, এবং যথারীতি সেই ব্যক্তিত্ব সম্পন্ন ফজিলাতুন্নেসার কাছে উনি প্রত্যাখ্যাত হলেন। এরপরেই আসলে ঘটনাটি শুরু। এই প্রত্যাখ্যানের পরে কবি বিভিন্নভাবে তাকে সরাসরি চিঠি না লিখলেও মোতাহার হোসেনের মাধ্যমে প্রায় 8টি চিঠি লিখেছেন, এবং ওনাকেও লিখেছিলেন, উনি একটি মাত্র জবাব দিয়েছিলেন যাতে 8 চিঠি না লেখেন। আর দ্বিতীয়টি হচ্ছে সঞ্চিতা, যে কাব্যগ্রন্থটি রয়েছে, সেটিও কিন্তু উনি ওনাকে নিবেদন করতে চেয়েছিলেন। তো সেই প্রেমের, যেটি আসলে আমরা বলব একতরফা প্রেমের যে কঠিন পরিসমাপ্তি হলো, তারই ধারাবাহিকতায় এই চিঠিগুলো, এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চিঠিটা, গুরুত্বপূর্ণ চিঠিটি আমি আজকে কিছু অংশ পড়ার চেষ্টা করছি। ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ, কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি। 15 জুলিয়াটোলা স্ট্রিট, কলিকাতা, 8/3/28 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা, উপরের ঠিকানায় আছি, ওর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি, দু চার দিন এখানেই আছি, মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি নে, যেখানেই যাই আর কেউ না খবর পাক, তুমি খবর পাবে বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু, যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে, মৃত্যু এত করে মনে করছি কেন জানো, ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে, বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নিবে, সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে, মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট পেতে যাচ্ছে, ওর যেন মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে, তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা কত কি, তার কি গোল কিনারা আছে, ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন, তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে, কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না, ফুল ফুল ধুলায় ছড়ে পড়ে পায়পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের, ভুল করে সে ফুল যদি কারোর কবরীতেই ছড়ে পড়ে, এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দুপুরটা অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই, আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে। ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে, জেগে উঠে আবার লিখছি, কিন্তু লিখতে পারছি না ভাই, চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও, তার কিছু খবর দাও না কেন, নাকি সে এটুকু মানা করেছে, ঠিক সময় মতো ওষুধ খায় তো। কেবলই কিডসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও, এটি তোমার নজরুল।
2: অসম্ভব সুন্দর। আসলে আমরা নজরুলকে যেভাবে দেখে এসেছি, শুনে এসেছি, ঠিক তার বিপরীতেই কিন্তু এই আর এক নজরুলের সত্তা। ঠিক তার বেদনার যে কান্না তার এই চিঠির মধ্যে ফুটে উঠেছে, অসম্ভব সুন্দর। অনেক ধন্যবাদ।
4: ধন্যবাদ।
2: আপনি কি কখনো এমন কাউকে মনে রেখেছেন, বলি বলি করেও আপনার মনের কথাটি রয়ে গেছে একেবারেই মনের ভেতরে, অথবা একেবারেই অপ্রকাশিত? ঠিক তবে আপনারা শুধু লিখুন একটি শব্দ, অপ্রকাশিত অনুভব, তাহলে আমরাও বুঝতে পারব, আমরাও জানতে পারব, আপনিও এই অনুভবটি জেনেন। বাইরে গান, বাইরে সুর, বাইরে এত আনন্দ, অথচ মনের গহীনে, মনের অন্তরালে কি চলছে আসলে আমরা কেউ তা ঠিক জানি না। ভেতরে এক নদী বয়ে চলেছে নিরন্তর। গানের আড়াল রচিত হয়েছিল নজরুলের জীবনের সবচেয়ে দুঃসহ একটি মুহূর্তে। একদিকে প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা, অন্যদিকে আর্থিক অনটন, রাজনৈতিক নিপীড়ন, সব মিলিয়ে তিনি যেন এক নীরব যন্ত্রণার মধ্য দিয়ে বাস করছিলেন। অথচ বাইরে থেকে দেখলে কবিকে একেবারেই বোঝা যায় না। ইনি তো গানের মানুষ, আমাদের প্রাণের মানুষ, এবং সবচেয়ে বড় কথা, আমরা তাকে সাম্যের কবি, বিদ্রোহীর কবি হিসেবেই চিনে থাকি। কবি গানের আড়াল এই কবিতাতে প্রশ্ন করেছেন যেন নিজেকেই, আমার গান শুনে যে হাসে সে কি জানে এই গানের আড়ালে কতটা কান্না লুকানো। আজ তার জন্মদিনে এই কবিতাটি স্মরণ করা খুব জরুরি, কারণ প্রতিভার পেছনে যে মানুষটি থাকেন তার বেদনাটুকু আমাদের জানা দরকার। এখন আবৃত্তি করবেন গানের আড়াল এই কবিতাটি মাহিনুর মোমো।
3: কিছু অনুভূতি থাকে যেগুলো প্রকাশের জন্য কথার কমতি পড়ে যায়, সেই অনুভূতিগুলোর জন্য প্রয়োজন হয় সুরের। তবুও কি সেগুলো হৃদয়ের গহীনে পৌঁছাতে পারে? সেই না পাওয়ার বেদনা, সেই অপ্রকাশিত অনুভূতির কথাই বলেছেন গাজী নজরুল ইসলাম তার গানের আড়াল কবিতায়। পড়ছি, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হ
1: হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনে হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগাল সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশি দিন সুরের আড়ালে মরছো না কাঁদে, শোনো নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে, উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন, যার ফুটিয়াছে শাখা ভরি, দেখো নাই।

0: ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হারে, হৃদয়ের কেহ নয়। জানাইও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়াই হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
1: পুরো কবিতা জুড়েই যেন এক বিষাদ খেলা করে চলেছে। নজরুলের এই যে কান্না, এই যে কষ্ট, এই যে ভেতরের যে দুর্বিষহ এক যন্ত্রণা, তিনি তার কবিতায়, তার লেখনীর মাধ্যমে এক অনবদ্যভাবে তুলে ধরেছেন। আমাদের অনেক দর্শক শ্রোতাই আছেন যারা কবিতাকে ভালোবাসেন, কবিতাকে ধারণ করেন এবং কবিতাকে লালন করেন। সবচেয়ে বড় কথা, যারা কবিতাকে ভালোবেসে কবিতার সাথেই থাকতে চান, তাদের জন্য আমাদের কয়েকটি কথা। যারা কবিতা পছন্দ করেন, কবিতা করতে চান, তাদের জন্য প্রতিটি লাইন একই সুরে বললে অনেকটা একঘেয়ে শোনা যায়। প্রতিটি শব্দ তার ভাব এবং রস অনুযায়ী অনুভব করে পড়লেই কবিতা আরও শ্রুতিমধুর হয়ে ওঠে। কবিতার মাঝে আমরা একটু বিরতি দেই, বিরতি দিলে সে কবিতাটি আরও শুনতে ভালো শোনা যায়, আবৃত্তিকে একটি অন্য মাত্রা প্রদান করে। ভিডিওতে চোখের অভিব্যক্তি একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। প্রাকৃতিক আলোয় বা উষ্ণ রঙের আলোয় ভিডিও করুন, তাতে পরিবেশটা সুন্দর দেখা যায়। প্রিয় মতিহার, এই চিঠিটি আমাদেরকে শেখায় একটা অনুভবের সৌন্দর্য, যা বলা যায় না তাও লেখনী বলে দেয়, তাও কবিতা বলে দেয়, আর গানের আড়াল মনে করিয়ে দেয় প্রতিটি হাসির পেছনে হয়তো রয়েছে একটি অজানা গল্প। তার জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম শব্দে, ছন্দে এবং আমাদের অনুভবের মাধ্যমে। আপনার আবৃত্তি শেয়ার করুন আমাদের সাথে, আপনার মতামত দিন, কারণ এই আয়োজন আপনাদের জন্যই। বাংলাদেশ বেতারের শব্দ ও ছন্দ থেকে সবাইকে জানাই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের কবিতা আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান শব্দ ও ছন্দ ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতী ঘোষ।

শ্রোতা বন্ধুরা, আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এবার আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার।

0: এবারেই
1: দেশের গানটি শুনলেন, গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন আব্বাস আলী মণ্ডল, গীতিকার মোহাম্মদ আনিসুল হক।

0: দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল।
1: শ্রোতা বন্ধুরা, পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন আক্কাস আলী মণ্ডল।
2: পাঁচমিশালী গানে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শৈলী চট্টোপাধ্যায়।

এবারে নজরুল সঙ্গীত শুনবেন শাহ মোহাম্মদ গোলাম মুর্শিদের কণ্ঠে।

এবারে তসনিম মঞ্জুর ছোঁয়ার কণ্ঠে আধুনিক গান শুনবেন। কথা সাজিয়েছেন নারায়ণ চন্দ্র রায়।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন পাঁচমিশালি গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন শিশু ও নারী উন্নয়নমূলক স্পোর্ট।
1: জানিস সাথী, আইজ না আমি মায়ের মোবাইলটা ঠিক করে ফেলছি। মা যে কি খুশি হইছে!
2: কি কস, তাইলে তো বলতে হয় গতকালকে প্রযুক্তির ব্যবহার কেলাসটা তোর কাজে লাগা গেছে।
1: হরে, খুব কাজে লাগছে, খুব। আয় হায় আয় হায়, ওই যে দেখ আবার বৃষ্টি পড়া শুরু করছে। কি যে হইব আমগো, বন্যা বুঝি আইয়াই যাইব।
3: মারে, এত মন খারাপ করিস না, অহন তো আমাগোই সব সামলাইতে হইব।
1: মা, বন্যায় তো আমগো সবই গেছে, জমি জিরাত ভিটা গরু ছাগল হাঁস মুরগি, আর আমার স্কুলে যাওয়াও শেষ।
3: শোন মা, শোন, কান্দিস না, তুই বাড়ির কাজকর্মে আমার সাহায্য কর।
1: ঠিক আছে মা।

0: কও মা।
1: তোর বাপে মারা যাওয়ার সময় কইছিল শান্তির মা, আমি তোমারই তো কোনো শান্তি দিয়া যাইতে পারলাম না, তুমি আমাগো শান্তির একটা ভালো পাত্র দেখা বিয়া দিও। তাই তোর এই পোলাডা ছবিটা একটু দেখতো মা।
0: তুমি আমারে বিয়া দিবা? আর মা আমার তো বিয়ারই বয়স হয় নাই।
1: শোন শোন শান্তি মা, এই পোলাটার লগে তোর বিয়া হলে তুই সুখেই থাকবি। হাই তোরে পড়ালেখা করাইব কইছে।
0: না মা, আমারে তুমি অহনে বিয়া দিও না। আমি
1: আচ্ছা মা আচ্ছা, তুই একটু চিন্তা ভাবনা কইরা আমারে জানা।
0: সাথী, সবই তো শুনলি, অহন তুই একটা কিছু করবই।
2: শোন শান্তি, তুই কোনো দুশ্চিন্তা করিস না, আমি তো আম্মারে নিয়ে আইছি তোর মায়েরে বুঝাইতে। অহন খালার তোরে বিয়া দেওয়ান লাগবো না, তুই বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম থেকে ট্রেনিং নিয়া স্বাবলম্বী হইয়া উঠবি।
0: কি কস সাথী?
2: হ বন্ধু, আমি ঠিকই কইতাছি।
0: সাথী, তুই সত্যি শুধু আমার বন্ধুই না, তুই তুই আমাকে জীবন গড়ারও সাথী।
3: শুনলেন তো আমাদের আজকের সেমিনারের শান্তি আক্তারের সফলতার গল্প। উনি বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মুঠোফোন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানে আজ প্রায় 5 জন নারী কর্মী নিয়ে কাজ করে চলেছেন। তিনি আমাদের এলাকার গর্ব, নারীদের গর্ব। আমরা এখন শান্তি আক্তারের কাছ থেকেই শুনব তার ঘুরে দাঁড়ানোর গল্প। জি শান্তি আক্তার।
4: ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুগ্ধ স্যার। আসলে স্যার আমার সম্পর্কে একটু বেশি বলছেন। আমি এই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা অর্জন করেছিলাম সেজন্য আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। আমার স্বপ্ন ছিল আমি কিছু একটা কর্মই, আমার বান্ধবী সাথী আমার সেই স্বপ্ন পূরণের সাথী হইয়া আমার সহযোগিতা করেছে। আসলে এই প্রতিষ্ঠান থেকে জীবনের দক্ষতা ও জীবনের প্রস্তুতি, ইতিবাচক জীবনযাপন ও কার্যকরী যোগাযোগ দক্ষতা, সুরক্ষা ও সচেতনতা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও পরিবেশ, পেশাগত জীবনের উন্নয়ন ও নিরাপত্তা সহ নানা বিষয় জেনে আমার এই উপলব্ধি হয়েছে যে ঝরে পড়লেই শেষ নয়, দক্ষতাই জীবন বদল হয়। তাই বলবো আপনারা সবাই বিকল্প শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশের সম্পদ হন। শুরু করুন ঠিক সেখান থেকে, ঝরে পড়েছিলেন যেখান থেকে। শক্তি রাখুন, রাখুন দৃঢ় মনোবল, থামবেন না, আবার শুরু করুন, এগিয়ে যান জীবন দক্ষতা নিয়ে, সফলতা ও শান্তি আসবেই। ধন্যবাদ বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম, ধন্যবাদ সবাইকে।

এতক্ষণ শিশু ও নারী স্পট উন্নয়নমূলক স্পট শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এখন বেলা ৪টার বাংলা খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পরই বিএনপি সরকার নির্বাচনী অঙ্গীকারের আলোকে 180 দিনের কর্মসূচি গ্রহণ করে।
1: সরকার গঠনের প্রথম দিন থেকে প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, যার ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
0: শিশু রামিসা হত্যাকাণ্ডের উল্লেখ করে মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী শিশু রামিসার বাসায় গিয়ে সহমর্মিতা জানান এবং দ্রুততম সময়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে মাহাদি আমিন বলেন, ঈদ যাত্রা সহজ করতে বিশেষ রেল সার্ভিস চালু করা হয়েছে এবং ঈদ যাত্রা সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। তিনি বলেন, সরকারের গৃহীত উদ্যোগের কারণে প্রায় 100 শিশু হামের টিকার আওতায় এসেছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি। ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে রাজধানীর 28টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর প্রতিটি শিশু হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক এবং পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। কোরবানির পশু কেনার সময় কোন নোট নিয়ে সন্দেহ হলে ক্রেতারা হাটে স্থাপিত পুলিশের বুথে গিয়ে বিনামূল্যে তা পরীক্ষা করাতে পারবেন। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে গতরাতে এশা নামাজের পরে হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহ মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর ও এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। 10ই জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তিনি 1899 খ্রিস্টাব্দে 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমা কুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তিনি সাহিত্য নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে সমাজে বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
2: এতক্ষণ 4টার বাংলা খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষাবাদ, কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান। সঞ্চালনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: তোমাদের দোয়ার বরকত আমি ভালোই আছি। আজকে দুইজনকে খুশি খুশি লাগছে,
1: সামনে ঈদ,
2: তাও যেমন তেমন ঈদ না, কুরবানির
1: ঈদ।
0: আমি একটা প্রশ্ন করি এখন আমাদের মনাকে, এই যে মনা ভাইয়ের দাদা, এই যে মফিজ দাদা, বলো সে কুরবানির জন্য কি করছে, কি
1: সে শোনেন,
0: কটা বিক্রি করছে আর কটা নিজের জন্য দিচ্ছে একটু বলো।
1: তিনটে বিক্রি করা হয়েছে,
0: হয়ে গেছে,
1: দুটো হাটে আছে। কৃষক তো প্রত্যেক বছর কোরবানি শেষ হয়, ছোট ছোট বাছুর একটা সুন্দর দেখে, দাদুস টুদুস দেখে এড়ে বাছুর কিনে ওটারে এই এক বছর লালন পালন করা হয় পরিচর্যা করে, বেশ স্বাস্থ্যবান হয়।
0: সিংহ বা খাটাখাটি কার বলো দি,
2: ওই যে যেটা করছে
0: কি জন্য, একটু পান পান বাটা দাদি,
1: আজকে শক্তিশালী জিনিস খেয়েছি, গরম
0: কি খেয়েছি,
1: সেটা ঘাস খেয়ে আইছি। আমাকে শুনবি একটা কবিতা বলে না, গোড়ায় তবে দেখতে হবে কোত থেকে কি করে রস জমে প্রপঞ্চময় বিশ্ব তরুর শেকড়ে, তো গেল না
2: শেকড়ে আবার কেমনে যাবো,
1: ঘাস কি কও,
2: ঘাস কি মানুষ খায়,
1: না মানুষ খায় না, গরুতে খায়, মানুষও খায়,
0: দাদার সাথে পরিচয় করে দিই, চলে এসেছে
2: দাদার
0: সাথে পরিচয় করাই দিই, তারপরে দাদা নিয়ে আমরা আলোচনা করবো। আজ আমরা কি আলোচনা করব, বিভিন্ন ধরনের ঘাস চাষ পদ্ধতি, নেপিয়ার পাড়া গিনি চাষ পদ্ধতি আলোচনা করবেন ডক্টর পেরুগোপাল বিশ্বাস, ভেটেরিনারি অফিসার, খুলনা সিটি কর্পোরেশন খুলনা। ঘাসের হ্যাঁ সেই ব্যাপারে
1: আন্ডার দি টেবিল দাদার সামনে আমরা কই,
0: এবার দাদা হাজির হয়েছে,
1: গরুতে খায় কাঁচা, আমরা রান্না করে খাই, খেসারি শাক গরুতেও খাই আমরাও খাই।
2: তা তুমি কি কাঁচা খাও
1: না, রান্না করে খাই,
2: রান্না করে খাই,
1: জিনিসটা তো ঘাস, ঘাস জাতীয় তো, কে ঘাস না খায় তাই কও,
2: এরে কি না বুঝাবে
0: ভাই।
1: তারপরে আরো একটা
0: জিনিস খেয়েছো বলো,
1: আজকে আমি লাল শাক খেয়েছি।
0: ও আচ্ছা, যাই হোক,
2: লাল শাক খাইছে, লাল
0: ঘাস তো বলছো,
1: তার ভিতরে লাল শাকও ছিল।
0: আমাদের দাদাই বলুক যে কি ঘাস কোনটা,
1: না এখানে আরেকটা কথা কই, আরেকটা ঘাস খেয়েছি, আরেকটা এক গিলাস ঘাস খাইছি,
3: এক গিলাস ঘাস কিভাবে
1: এনে দিছে, সেটা কি, এই দেখুন গরু, গরুতে যে ঘাস খায় উন্নত মানে ঘাস হয়েছে নেপিয়ার পাড়া, তারপর আসলে কি পাইসন না কি সেই ঘাস গরুতে খায়, খাইয়ে কি খায়, ওর দুধ তৈরি হয়, সেই দুধ আমরা খাই, তাহলে কি সরাসরি ঘাস খেলাম না ঘুরে খেলাম।
2: আরে বাবা দেখছেন, যুক্তিবিদ্যা হয়ে গেছে, খালি কি ঘাস খাইয়ে দুধ হয় যে সে কথা আমি ঘাস খাই,
0: না না না না না,
1: তবে এখন কি যে ঘাস আছে এটা আমাদের ওই হেলনা ফেলনা ঘাস না, গোবায় এখানে জেল সেলোল সেগুলো না, এগুলো হচ্ছে খুব উন্নত মানের ঘাস, তাই না দাদা।
2: লাল শাক খাইছি, লাল ঘাস করলে নাকি,
1: ঘাস তো ঘাসই, তুমি তুমি অত পেশা এনো তো,
0: ডক্টর পেরুগোপাল বাবু ইনি বলবেন তোমাদের সব তর্কতর্কি সমাধান করে দেবেন, তো দাদা আমরা শুনি।
1: ওই জন্যই ইলিয়াস ভাই আমি এখন কথা না কই পারতেছি না, আমাদের ওই যে গোয়ালপাড়ার ঠাকুর মশাই ও একটা কথা কয়, একেবারে খালি খালি কয় না,
2: কি কয়
1: কি কয় শুনবা, অজ্ঞানং তিমিরং দর্শে জ্ঞানাঞ্জন শলাকায়, বোকার কাছে যার জ্ঞান নেই তার কাছে যেটা তিন মন দর্শের ওজন, জ্ঞানাঞ্জন শলাকায়া জ্ঞানীর কাছে তার শোনার
0: মতো,
2: ওরে বাবা তাহলে আমার জ্ঞান নাই দে আমার শলাকায়া।
1: তাহলে একটু ঘাসের কথা কোন দিন,
3: আচ্ছা বিষয়টা হলো মনাভার কথাও ঠিক আছে, আবার ময়নাবুর কথাও ঠিক আছে, এখন বিষয় হলো যেগুলো কিন্তু বলেছেন উনি যে আমরা কিন্তু কলাই খেসারি, তারপর আপনার পাট শাক, ডাটার শাক, গরু কিন্তু এগুলো খায়, আবার মানুষও খায়, কিন্তু প্রক্রিয়াটা একটু ভিন্ন, ওরা কাঁচা খায়, আমরা সেটা রান্না করে খাই, পার্থক্যটা কিন্তু ভিন্ন। আর বিষয়টা হলো মনাভাই যেহেতু গরু, ছাগল, মহিষ, মুরগি এই প্রাণীগুলোকে খুব ভালোবাসে, সেই ভালোবাসা থেকে কিন্তু সে বলেছে যে সেও ঘাস খায়, গরুও ঘাস খায়, ঠিক আছে, সেইভাবে বলেছে কিন্তু,
2: ঠিক আছে। কিন্তু আমরা তো আর ওই যে পাট ঘাস,
3: গরু বাছুর বা এইগুলোর প্রতি কিন্তু ভালোবাসা আছে, দেখেন
2: আমরা প্রাণী আছে যারা তারাই তো ভালোবাসে,
3: গরু থেকে আমরা দুধ পাই, মাংস পাই, আবার আরো একটা জিনিস পাই, মনে হয় আর একটা কি কি পাই জানো, দুধ মাংস বাদ দিয়ে আর একটা কি পাই, গোবর পাই, এটা দিয়ে কিন্তু খুব উৎকৃষ্ট, মানে
2: জৈব সার, মাটির যেটা
1: প্রাণী, গরুর পেট সারের রোগ,
2: হ্যাঁ ফ্যাক্টরি, ঠিকই কইছো, এই জিনিসই তোমার সাথে আমি একমত।
0: তাহলে আমরা একটু ঘাসের প্রকারভেদ সম্পর্কে শুনি দাদা,
3: যেটা বলছি আর কি, দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু খুব ছোট একটা দেশ,
1: জি,
3: এইখানে আমাদেরকে সবাইকে যদি আপনাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়, আপনাকে দুধ খেতে হবে, মাংস খেতে হবে, তাহলে আপনাকে গরু, ছাগল, মহিষ এগুলো কিন্তু পালতে হবে, তাহলে এই অল্প জায়গাতে আপনাকে পালতে হলে বৈজ্ঞানিক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো আধুনিক ঘাস চাষ করতে হবে, আধুনিক পদ্ধতিতে। তার ভিতরে আছে মনা ভাই যেটা প্রায় বলে থাকে, কি বলে থাকে,
1: লবণাক্ত এলাকায় যেগুলো হয় বেশি,
3: না লবণাক্ত এলাকায় হয় পাড়া ঘাস, সেটা আমরা বলবো। তো প্রথমেই আমরা আপনার নেপিয়ার, পাকচং নেপিয়ার ঘাস,
0: নেপিয়ারটা সবাই জানে,
3: এই ঘাসটা কিন্তু খুবই কম সময়ে, অল্প সময়ে, অল্প জায়গাতে অনেক বড় হয়, এবং খুব অল্প জায়গাতে কিন্তু আপনি অনেকগুলো গরু পালতে পারেন, যেটা আপনার মনে করেন আপনি যদি সারা মাঠ জুড়ে ঘাস লাগাই দেন, তাহলে তো আপনার ওই যে হবে না, ধান বা অন্যান্য ফসল হবে না, তখন তো অসুবিধা না,
0: সেটা জমি না মেরে যেখানে বাড়তি জমি আছে,
3: বাড়তি জমি আছে বা অল্প জায়গাতে আপনি নেপিয়ার যদি লাগান, তাহলে যেটা মোনা ভাই বলছিল যে আপনি যদি শুধুমাত্র ঘাসই খাওয়ান, তাহলে কিন্তু গরু সবসময় সুস্থ থাকবে, খুব অল্প কিছু কনসেন্ট্রেট যেমন ক্যালসিয়াম জাতীয় জিনিস খাওয়ালে গরুটা কিন্তু খুব সুস্থ
1: থাকবে।
3: এখন আমরা দেখি যে কি ধরনের জমিতে নেপিয়ার লাগাতে হবে,
2: সেই জমিটার কথা কোন দিবেন,
3: নেপিয়ার ঘাসের জন্য আপনার কিন্তু জলাবদ্ধ জায়গায় কিন্তু লাগানো যাবে না, উঁচু জায়গায় কিন্তু আবার সেচের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে, সেচের ব্যবস্থা থাকতে হবে। আর মোটামুটি আপনার আমাদের দেশের লবণাক্ত অঞ্চল বাদ দিয়ে অন্যান্য অংশ সব জায়গায় মোটামুটি ভালো হয় নেপিয়ার, ঠিক আছে, যেহেতু আমরা লবণাক্তর জন্য একটা ঘাসের কথা আমি পরবর্তীতে বলবো আর কি। তো আপনি যখন জমিটা তৈরি করবেন, জমিটা বাছাই করবেন, বাছাই করার পর প্রথমে কি দিতে হবে, আমি আপনাকে মোনা ভাইকে বলছিলাম দুধ আর মাংসের সাথে সাথে আমরা গরু থেকে কি পাই,
1: গোবর,
3: এই গোবর কিন্তু খুবই উৎকৃষ্ট মানের একটা
0: সার,
3: সার, এইটা দিতে হবে আপনাকে প্রথমেই, আপনাকে প্রচুর গোবর সেখানে দিতে হবে।
1: তাহলে কি দাঁড়ালো দাদা, যে ঘাসের থেকে আমরা গোবর পেলাম সেই গোবরই আমরা ঘাসের জন্য দরকার,
3: হ্যাঁ হ্যাঁ, আর এই গোবর যদি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনার খুব ভালো ঘাস হবে, এবং আপনি প্রতি বছরই 8-10 বার পর্যন্ত আপনি কিন্তু ঘাস কাটতে পারবেন, প্রথম বছরে 4-5 বার, তারপরে আপনার 8-10 বার, ঠিক আছে, এইটা কিন্তু আপনাদেরকে ই করতে হবে যে আমি যাতে আমার জমিটা হলো সুন্দর আমি যাতে করতে পারি। তো সুন্দর করতে হলে প্রথমে আমি যেটা বলেছি গোবর দিতে হবে,
0: গোবরটা বেশি,
3: হ্যাঁ গোবরটা বেশি দেবেন, এবং অন্যান্য রাসায়নিক সার,
1: মানে জৈব সার,
3: হ্যাঁ জৈব সার, অন্যান্য রাসায়নিকের ভিতরে আপনি ইউরিয়া দিতে পারেন অল্প পরিমাণে, আমাদের সাজেশন থাকবে যে আপনি প্রচুর পরিমাণে গোবরের সার ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর আপনি যে জমিটা তৈরি করবেন দুটো আলের মাঝে, মানে যে বেড তৈরি করবেন সেটা দুটোর মাঝে আপনি 1.5 থেকে 2 ফিট জায়গা রাখতে হবে ফাঁকা, আর একটা গাছ থেকে আর একটা গাছের আপনার দূরত্ব থাকবে 1.5 ফিট, 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট এরকম আর কি, ঠিক আছে। এইটা দিয়ে আপনি
1: 1.5 ফিট মানে 1 হাত,
3: 1 হাত, 1 হাত পরিমাণ আপনি কিন্তু এটা করতে পারেন। আর তারপরে
0: পরবর্তী পর্যায়ে ঝাড়ায় অনেক জায়গা নেবে,
3: অনেক জায়গা নিয়ে ই হবে। এবং আপনি যখন
1: ওই কুশি গজে তো
3: আপনি যখন ঘাসটা লাগাবেন ওর দুটো গিট লাগাতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ওই কুশিটা যখন উঠবে দেখাচ্ছে ও কিন্তু সোজা করে
1: উঠবে,
3: ঠিক আছে, তেরসা করে থাকলে
1: সোজা লাগাই
3: বাঁকাই যাবে, তখন দেখা যাচ্ছে অন্য গুলোর অসুবিধা।
1: আর ওই আমরা আখের কাটিং লাগাই না, সারা গুলো বাঁকা করে লাগাই, ওরকম তেরসা করে
2: আখের মতো।
3: এরপর আপনি লাগানোর পরে কি করবেন, আপনাকে কিন্তু সেচ দিতে হবে, সেচ দিবেন, তারপরে আপনি এরপর 40-45 দিন হলেই আপনি কিন্তু কাটতে পারবেন,
1: আচ্ছা,
3: কেটে খাওয়াতে পারবেন।
0: মানে 40-45 দিনের পর আর কি কাটা যাবে, ওইভাবে আর কি পর্যায়ক্রমে
3: কাটা যাবে। তবে একটা জিনিস হলো, অনেক ক্ষেত্রে একটা অসুবিধা আমরা ফিল করি যে অনেক ক্ষেত্রে ঘন ঘন যখন বৃষ্টি হয় বা এই আপনি ইউরিয়া সার দিছেন তার অল্প এক সপ্তাহের ভিতরে ঘাস কেটে খাওয়াচ্ছেন, তখন গরুটা পয়জনিং হতে পারে অনেক ক্ষেত্রে, এটা কিন্তু করা
1: যাবে।
3: সেই জন্য
0: আমরা
3: 15 দিন পর। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমি নির্ভর করবো কিসে, গোবরের উপরে।
1: আমি ইউরিয়া তেলাবই না, গরুতে খাবে, গোবর দেবে, শোনো, গরু খাবে, খাইয়ে গোবর দেবে, ওই গোবর আমি জমিতে খাটাবো, তাহলে আমার সমস্যা কোথায়? আমার তো কেনাও লাগতেছে
0: না, কাঁচা গোবর যেন দিয়ে
1: না, কাঁচা গোবর তো
0: ওই গোবর যখন হবে
1: না ওইটা তো আলাদা একটা গর্তে নিয়ে ফেলে।
3: আপনার মফিজ দাদা কি করে একটু বলেন তো, গোবর
1: গর্তে ফেলায়,
3: গর্তে
1: ফেলে ওটাকে পচে পচে ওটা সারে পরিণত হয়, তখন আমরা জমিতে দিই।
3: জমিতে দেন না?
1: জি।
3: তাহলে আরেকটা জিনিস হলো, আপনি এইটা যখন কাটবেন, ঠিক আছে, 8-10 বার এই যে মনা ভাই বলছিল যে এক পাশ থেকে কাটবেন আর এক পাশ থেকে বড় হতে থাকবে,
1: হ্যাঁ, ওদিকে শেষ হয়ে যাবে, দেখা গেল এই পাশে আবার কাটার উপযুক্ত
3: বড় হয়ে যাবে। আপনি এইভাবে কিন্তু
2: লাগানোই লাগবে না,
1: না,
3: আপনি শুধুমাত্র একটা জিনিস হলো, কাটার পরে আবার সেচ দিতে হবে, পানি নিয়মিত দেবেন, গোবর দেবেন,
1: তার মানে জমিতে জোর
2: রাখতে হবে,
3: জৈব সার দিতে হবে। আরেকটা জিনিস হলো, এটা আপনি কিন্তু এই ঘাসটি কাঁচা অবস্থায় খাওয়াবেন, শুকনো খাওয়াটা গরু খুব পছন্দ করে না, এবং এইটা হলো খুব শক্ত হয়ে যায়। যেমন আপনাকে যদি বলি যে ওই যে আখ, আখ যদি গরুকে খাইতে দেন, গরুকে খেতে স্বচ্ছন্দ বোধ করে, স্বচ্ছন্দ বোধ করেন, আর গরুর কিন্তু সামনে সামনে দাঁত নাই, তাই না? তো ওরকম আর কি, নেপিয়ার ঘাস যদি আপনি শুকাইয়ে খাওয়ান তখন কিন্তু বিষয়টা ওরকম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খাইতে
1: হবে, কাঁচাই
3: খাওয়াবেন এবং কেটে খাওয়াবেন, কেটে
2: দেখা যাচ্ছে
3: ছোট ছোট করে কেটে যদি আপনি খড়ের সাথে মিশাইয়ে দেন তাহলেই হলো। আর আরেকটা জিনিস হলো, আপনার যদি অনেক বেশি ঘাস হয় আপনি বিক্রি করতে পারতেছেন না, ওইটাকে ফেলে দেবেন,
1: না, ওটা আমি গর্ত করে ওখানে জাগ দেব।
3: জাগ দেবেন মানে কিভাবে?
1: পলিথিন দিয়ে গর্ত করে ওর ভিতরে আস্তে আস্তে পাড়ায় পাড়ায় যাতে বাতাস না থাকে ঢুকাইয়ে তারপর মুখটা আটকে ঢেকে দেব।
3: আটকায় ঢেকে দেবেন, এটা কি বলে?
1: মফিজ দাদা কয়,
3: মফিজ দাদা কি বলে, এটা কি বলে?
1: এটা বলে
3: বর্গের জ লেজ, ওই বাদরের লেজ থাকে না বা গরুর লেজ, ওর সাথে দন্তের সহায়কা দিয়ে দেন, দন্তের সহায়কা
0: রসই
3: সাই মিশাই দেন,
0: একটা গান শুনি,

এই মানুষ ঠান্ডা হয়ে যাত মোটে, একবার উনি দিলি হাই। আমি আসি কিন্তু সব দেখতেছি, মানুষ কি করতিস তাই। একটু উপরে থাইয়ে আওয়াজ দিলি, ভয়তে কাঁপে নত সবাই। আমি আসি কিন্তু সব দেখতেছি, মানুষ কি করতিস তাই। মানুষ ঠান্ডা।

সোনা আমি দেহি শুনিয়া ডালে থাইয়ে যদি হাজার বছর পরে কত দয়াল গম্ভীর আওয়াজ দিয়ে তোমরা যা দেহ না আমি দেহি তা শুনিয়া ডালে থাইয়ে যদি হাজার বছর পরে একবার দয়াল কত গম্ভীর।

আমরা যে কাম শুরু করেছি তা খুশি না দয়াময়, তিনি সেরা যে বানাইয়ে আমাকে পাঠাইল দুনিয়া, আমরা যে কাম শুরু করেছি তা খুশি না দয়া।

শব্দ নেই উনার, মানুষ করে মানুষের বিচার, আমরা এনি কর্মের ফলটা পাই। আমি আসি কিন্তু সব দেখতেছি, মানুষ কি করতেছো তাই। মানুষ ঠান্ডা হয়ে যাত মোটে একবার উনি দিলি হাই। এ আমি আসি কিন্তু সব দেখতেছি, মানুষ কি করতেছো তাই। একটু উপরে থাইয়ে আওয়াজ দিলি দয়াল, একটু উপরে থাইয়ে আওয়াজ দিলি, ভয়তে কাঁপে।

0: আমি আসি কিন্তু সব দেখতেছি, মানুষ কি করতেছ তাই।
1: কেমন গান শুনলে
2: ভাল লাগছে?
1: যাক, দাদা ভালো একটা মুখস্থ করাই দিলেন, ভুল বলবে না
3: দাদা তো মানে একটা শিক্ষক।
2: তবে দাদা একটা জিনিস কিন্তু এনে আমি একটা অন্যরকম একটা পরিকল্পনা করেছি,
4: পরিকল্পনা
2: মানে ওই যে করতে গেলে কয় না যে পরিকল্পনা করছে,
3: শোনেন
1: পরিকল্পনা,
3: আমার কথাটা একটু শোনেন, ঘুমাই ঘুমাই সে পরীরে স্বপ্ন দেয় বুঝছেন,
4: পরী চুমকি,
3: হ্যাঁ সেই যে পরী এনে চুমকি না আকাশে উড়া পরী তা কবে কিনা, আর তারা যা যা কয় সেই কল্পনাটা সে করে, এটা হলো পরিকল্পনা।
2: আরে না
3: কয় কি
2: কোথায় কি দেখো, তুমি আমার কি বোকা পাইছো নাকি?
3: আমি তো সেটাই বলছি, পরিকল্পনাটা কি,
2: আমি কি কল্পনা করেছি, ঘাস চাষ করবো, এই ঘাস কাটিয়ে নিয়ে আমি হাটে বিক্রি করবো।
3: হাটে যাবা তুমি?
2: হ্যাঁ, অনেক আছে তো ঘাসের
4: দরকার, চাহিদা আছে এবং ভালো লাভজনক, যথেষ্ট লাভজনক।
2: যারা চাষ করতে চাবে তাদের কাছে আবার কাটিং বিক্রি করবো।
3: ওরে বাবা, এটা কি তুমি আবার
1: কাটিং বিক্রি করবে
3: মানে কেন নিবা না মফিজ দাদার হইতে পারে, তাইয়ে নিবা
2: কান থেকে উঠিয়ে নিয়ে আসি, মফিজ দাদা কোনো কথাই করতে পারবে না, সেটা বুঝিছো?
4: তার ভালোবাসার লোক তো মফিজ দাদা,
1: না বিক্রি করায় দুটো লাভ আছে, আরেকজনের আরেকটা খেত হলো,
2: আমি একবার কাটিং লাগিয়ে চাষ করলাম, ঘাস কাটতেছি হচ্ছে খাওয়াচ্ছি, কয় বছর পর্যন্ত এটা চালাতে পারবো?
4: আপনি যতদিন ওই জমিটা পরিচর্যা ঠিক মতো করতে পারবেন আর পানি দিতে পারবেন ততদিন আপনি ঘাস পাবেন।
2: আরে বাবা রে, তোমার জীবন সেই দিন তো আর লাগানো লাগবে না, খালি গোবর দেবো পানি দেবো বাস ঘাস কাটবো।
1: গোবর বলে না, গোবর বলে না, গোবরের সার বলো,
2: গোবরের সার দেবো,
4: গোবরের সার বা জৈব সার,
2: জৈব
1: জৈব সার দেবো,
2: এই যে আবর্জনা পচা সার সেটাও তো জৈব সার।
3: কিন্তু আপনার
4: ঘাস আছে মানে আপনার কিন্তু গরু আছে, গরু থাকলে কি থাকবে, পায়খানা করবে,
2: পায়খানা থাকবে,
4: তার মানে গোবর থাকবে,
2: গোবর থাকবে,
4: তাহলে তো চিন্তা করা
3: যাবে,
1: গোবর পচালে আর কি সার হলো।
2: আরে মফিজ দাদা তো দুই তিনটে গর্ত করেছে, তার অনেক গরু তো, এটাই দেয় ভরাটে যায় ঢেকে দেয়, আবার ওইটা দেয় ভরাটে যায়, ওই সবগুলো ভরাটোর দিয়ে দিই, পিছনেরটা সারে পরিণত হয়ে যায়, ওইটা উঠেই আমরা জমিতে দিই, আবার এখানে গোবর ফেলি, লাইন দিয়ে চলতে থাকে বুঝছো। আমি একটা কথা কই, এই যে এই বিষয় নিয়ে এই যে গোবরের কত মূল্য এটা আমি বুঝি, এই গোবর জৈব সার, জৈব সার নাকি মাটির পরাণ,
4: অবশ্যই
2: হ্যাঁ। এই জন্যই কিছুদিন আগে আমি গ্রামে একটা আন্দোলন করেছি, আন্দোলন করেছি, ওই যে বটতলা আমরা যত ইয়ং জেনারেটর আছি, আমরা বৈঠক করেছি, বৈঠক করে কইছি যে এই যে আমাদের গোবর মূল্যবান জৈব সার, আমাদের গ্রামের অনেক মহিলারা কি করে ধাপড়া বানাই শুকোয়, আবার ওই একটা পাটখড়ির সঙ্গে মুইটে দেয় দিয়ে ওইটা আগুন
3: উঠে,
2: হ্যাঁ আমরা বলছি কোন গোবর পোড়ানো হবে না, এটা আমাদের জমির পোড়ান,
1: উর্বরতা শক্তি বাড়াবে,
2: হ্যাঁ উর্বর শক্তি বাড়াবে, এই জন্য আমাদের গ্রামে এখন আর ঘুটে পোড়ায়
4: না। আর একটা জিনিস, আপনার কিন্তু আরো চমৎকার ধারণা আছে, এই জ্বালানি তো আপনার তো রান্না করারও দরকার, এই গোবর দিয়ে কিন্তু আপনি রান্নাও করতে পারেন, ঠিক আছে, রান্না করতে পারেন, সার দিয়েও ই করতে পারেন, কিভাবে?
2: ওই যে গর্ত করে ওই পাইপ লাগে বুঝছো, গ্যাস গ্যাস গ্যাস
4: মানে ইয়ে, হ্যাঁ আপনি আপনি যদি এটা বায়োগ্যাস তৈরি করেন, যদি অনেকগুলো গরু থাকে বায়োগ্যাস যদি তৈরি করেন, আপনি একই সাথে রান্নাও করতে পারতেছেন আবার সারও পাচ্ছেন, আপনার ওই যে মনা ভাই যেটা বললো যে বড়ি বানাই,
1: বড়ি বানানো লাগছে,
4: ইয়ে বড়ি বানানো লাগছে না, আপনার হাতে কিছু লাগছে না, আপনি কালিও পড়তেছে না, আপনি কিন্তু খুব সুন্দর করে একদম খুব সুন্দর গ্যাসে রান্না করতে পাচ্ছেন, এটা খুব চমৎকার না একটা,
2: একই গোবরের ভিতরে কত গুণ।
4: তবে আর একটা জিনিস আমি আপনাদের সাথে বলতে চাই, আমাদের এখানে তো আমরা যেহেতু খুলনা বেতারে অনুষ্ঠান করছি, আমাদের দক্ষিণাঞ্চলে কিছু অংশে কিন্তু লবণাক্ততা আছে, এখানে কিন্তু সব ঘাস হয় না,
1: হলো
4: পাড়া নামে একটা ঘাস আছে,
3: পাড়া
4: হ্যাঁ, এই পাড়া ঘাসটা কিন্তু আপনাকে চাষ করতে পারেন,
2: লবণ সহ্য করতে পারে, ঠিকই আছে, যেরকম লবণ সহিষ্ণু আমাকে ধান আছে, কত ফসল আছে, সেরকম এই পারাগাছু লবণ সহিষ্ণু,
4: লবণ সহিষ্ণু এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে হয়, লাগানোর সিস্টেম কিন্তু একই। তবে এটা আর একটা সুবিধা আছে, আপনার যদি স্যাঁতসেঁতে জলাবদ্ধ জায়গায় হয় এই পারাঘাস কিন্তু আপনি লাগাতে পারেন।
2: ও আচ্ছা, পানি তো কোনো ক্ষতি করবে
4: না? না ক্ষতি করবে না, লবণ পানিতেও হবে, লবণ মাটি লবণ পানিতে হবে আর কি।
2: তাহলে দেখছো বু আজকে কত
5: কুরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো ও সংরক্ষণ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করিয়ে নিতে হবে যাতে পশুর দেহে কোনো ময়লা না থাকে। জবাই করার দুই ঘন্টা পূর্বে পশুকে প্রচুর পানি পান করাতে হবে, এতে করে পশুর দেহ থেকে চামড়া ছাড়ানো সহজ হবে। পশুকে জবাই করার সময় পশুর দেহে যাতে চোট না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তা না হলে চামড়ার গুণগত মান কমে যাবে। জবাই করার জন্য নখদার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করতে হবে। জবাই করার পর পশুর দেহ নিস্তেজ হয়ে গেলে পশুকে চিত করে শুয়ে দুপাশে ঠের দিতে হবে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না। নখদার ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের মাঝখান দিয়ে অন্ডকোষ পর্যন্ত সোজাসুজি চামড়া ফেড়ে নিতে হবে। একইভাবে সামনের দুপায়ের হাঁটু থেকে সিনা পর্যন্ত চামড়া কেটে সিনার উপর দিয়ে কাটা দাগের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ছোট পশুকে গাছের ডালে ঝুলিয়ে চামড়া ছাড়ানো হবে, এতে চামড়া নষ্ট হবে না। ছাড়াইকৃত চামড়া যত শীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করতে হবে। 5-6 ঘন্টার মধ্যে চামড়া বিক্রি না হলে চামড়া সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে চামড়া ছাড়ানো আমার আপনার সকলের দায়িত্ব। কুরবানির পশুর চামড়া সংরক্ষণ সহজ নিয়মাবলী। চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়ার লেগে থাকা অতিরিক্ত গোস্তীয় চর্বি এবং ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিঠ উপরের দিক রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লবণ লাগাতে হবে। প্রথমবার লাগানো লবণ চুষে নিলে আরও একবার লবণ ছড়িয়ে দিতে হবে। মনে রাখা দরকার গরুর চামড়া প্রতিটির জন্য 5-7 কেজি এবং ছাগল ভেড়ার চামড়ার প্রতিটির জন্য 1.5-2 কেজি লবণ দরকার হয়। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে পারেন। প্রচারে কৃষি তত্ত্ব সার্ভিস খুলনা।
1: আমরা শুনছিলাম যে পারাঘাস চাষ পদ্ধতি, পারাঘাস এক প্রকার স্থায়ী ঘাস, একবার রোপণ করলে কয়েক বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। পারাঘাস উঁচু নিচু ঢালু জলবদ্ধতা স্যাঁতসেঁতে এমনকি লোনা মাটিতেও যেখানে অন্য রকম ফসল না হয় সেখানে পারাঘাস ভালো জন্মে। জমি চাষ পদ্ধতি নেপিয়ার ঘাসেরই মতোই, এই পারাঘাসটা কি রোপণ প্রণালীর সময়, এটা বলি বর্ষার সময় সারি করে লাগাতে হয়। দুই সারির মধ্যবর্তী দূরত্ব 1.5 ফুট, তবে এই ঘাসের সারি থেকে সারিতে কাটিং এর দূরত্ব তেমন গুরুত্বপূর্ণ নয়। এই ঘাসের কাটিং বা মুথা লাগানো হয়।
2: জি,
1: তারপর সার ও পানি, সার তো অবশ্যই দিতে হবে,
2: গোবর সার।
1: ঘাস লাগানোর 2-3 সপ্তাহ পর একর প্রতি 35 কেজি ইউরিয়া দিতে হয়। পাড়া ঘাস পচা গোবর বা গোশালা ধোয়া পচা পানিতে খুব ভালো হয়। ঘাস কাটার পর পচা গোবর জমিতে ছিটিয়ে দিলেও ভালো ফলন পাওয়া যায়।
2: জি,
1: প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি 30-35 কেজি ইউরিয়া দিলে ফলন বেশি হয়।
2: ইউরিয়া
1: 30-35 কেজি ইউরিয়া দিলে আরো ফলন বেশি হয়।
5: লাগানোর 40-50 দিন পরই ঘাস কেটে খাওয়ানো যায়, পরে অবস্থা অনুযায়ী 4-5 সপ্তাহ পর পর ঘাস কাটা যাবে। 4-5 ইঞ্চি গোলা রেখে এতে কাটতে হয়। একর প্রতি বছরে উৎপাদন 40,000 থেকে 45,000 কেজি।
2: ইলিয়াস ভাই আমি একটু কথা কইনি, ওই যে 4-5 ইঞ্চি রাখতে কলো কেন কৌদি? ওখান থেকে আবার ঘাস গজাবে,
5: ওখান থেকে
2: একবার মাটি সঙ্গে মিশিয়ে কাটা যাবে না।
5: এ ঘাস মাঠে গরু চড়িয়ে অথবা কেটে এনে খাওয়ানো যায়, তবে জমি থেকে কেটে এনে খাওয়ানোই ভালো, শুকিয়ে রাখা ভালো নয়, তবে সাইলেজ করে রাখা যায়। তুমি যেটা বললে
2: সাইলেজ করবো কখন, যখন অতিরিক্ত ঘাস হয়ে গেছে গরু তো খেয়ে পাচ্ছে না, তখন ওইটা
3: সাইলেজ করবো।
5: গিনি ঘাস পদ্ধতি, গিনি ঘাস দেখতে অনেকটা ধান গাছের মতো, পারাও নেপিয়ারের তুলনায় জলীয় ভাগ কম এবং খাদ্যমান বেশি, মানে গিনি ঘাসে বেশি। চাষ পদ্ধতিটা বলি, গিনি ঘাস উচ্চ ঢালু জমিতে হয়, জলাবদ্ধতা স্যাঁতসেঁতে এবং নিচু জমিতে ভালো হয়। এ ঘাস ছায়াযুক্ত স্থানেও হয়। জমিতে 4-5টি চাষ দিয়ে নেপিয়ারের মতো সারিবদ্ধভাবে লাগাতে হয়। কোন সময় রুতে হবে, বর্ষা মৌসুমে লাগাতে হয়, তবে বেশি বৃষ্টি বা জলাবদ্ধতা অবস্থায় চারার গোড়া পচে যেতে পারে। মাটিতে পর্যাপ্ত রস বা সেচের ব্যবস্থা থাকলে গ্রীষ্মের প্রথমে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। গিনি ঘাসের বীজ ও কাণ্ড দুই লাগানো যায়,
2: জি
5: সারিবদ্ধভাবে লাগাতে হবে। দুই সারির মধ্যবর্তী দূরত্ব 1.5 থেকে 2 ফুট ও চারা থেকে চারার দূরত্ব 1 থেকে 1.5 ফুট। কাণ্ড লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন কাণ্ডের খণ্ডিত অংশে কমপক্ষে 2টি গিরা থাকে। জমি তৈরির সময় একর প্রতি 4,000 কেজি গোবর সার দিতে হবে। তাহলে এক একরে কত দিতে হবে?
2: 4,000 কেজি।
5: প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি 40 কেজি ইউরিয়া দিলে ফলন বেশি হয়।
2: জি,
5: নেপিয়ার ঘাসের মতো কাটা যায়, ফলন একর প্রতি 30,000 থেকে 35,000 কেজি।
2: জি,
5: কেটে খাওয়ালেই ভালো, খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যায়। এই ঘাস শুকিয়ে রাখা যায়, মানে অন্য ঘাস যেমন শুকিয়ে রাখা যায়, শুকিয়ে রাখা যায়
2: খড়ের মতো।
5: আবার আরেকটা আছে জার্মান ঘাস চাষ পদ্ধতি। জার্মান এক প্রকার স্থায়ী ঘাস, কাণ্ড বা মুথা লাগাতে হয়। এই ঘাস খাল বিল নদীর ধার বা জলাবদ্ধতা জমিতে ভালো হয়,
2: বুঝলে?
5: এটা পানির ভিতর জলাবদ্ধতা ভালো,
2: যেখানে সেখানে ইচ্ছে হয়।
5: আরেকটা
3: ঘাস পানিতে ভালো, কোনটায় পানি?
5: নেপিয়ার ঘাসের মতোই জমি তৈরি করে ঘাসের মুথা বা কাটিং লাগানো যায়।
2: জি,
5: বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ঘাস রোপণ করার উপযুক্ত সময়, মানে এই যে এখন যে চলতেছে এই সময়, তাই না? এখন এখন কি মাস চলতেছে? এখন তাহলে তুমি যদি ইচ্ছা করো মফিজ দাদার বলে লাগাতে পারো,
2: এখন তো লাগানো যাবে।

0: জি,
1: এই গ্যাসের জমি সবসময় ভেজা থাকতে হয়। জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিতে পারলে ঘাস লাগানোর দুই তিন সপ্তাহ পর একর প্রতি 30-35 কেজি ইউরিয়া দিতে হবে।
0: জি,
1: তাছাড়া প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি 30-35 কেজি ইউরিয়া দিতে হবে। মানে যে সময় লাগানোর সময় যা, পরে ঘাস কাটার পরও তাই দিতে হবে। ঘাস লাগানোর 45-60 দিন পরই প্রথমবার কাটা যায়, পরবর্তী থেকে 4-5 সপ্তাহ পরপর কাটা যাবে।
0: জি,
1: ফলন বছরে একর প্রতি 40-45 হাজার কেজি ঘাস পাওয়া যেতে পারে। ঘাস কেটে এনে খাওয়ানো উত্তম, শুকিয়ে রাখা ভালো নয়, তবে সাইলেস করে রাখা যায়।
2: হ্যাঁ, ওই ঘাসটা কিন্তু গরুতে খুব মজা করে।
1: গবাদি প্রাণীর খাদ্যে কাঁচা ঘাস সরবরাহের প্রয়োজনীয়তা কি দেখো, অধিক দুধ পাওয়া যায়,
2: হ্যাঁ,
1: খাদ্য খরচ কম হয়,
2: জি,
1: সুস্থ সবল বাছুর জন্ম দেয়, মানে কাঁচা ঘাসের এইসব উপকারিতা, কৃত্রিম প্রজনন সফলতা পাওয়া যায়, সঠিক বয়সে যৌন পরিপক্কতা আসে,
2: মানে ঠিক সময়ে ডাকে আসে,
1: ডাকে আসে, জন্মের সময় বাচ্চার মৃত্যু হার খুবই কম হয়, দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা কম হয়, ফলে উৎপাদন ব্যয় কমে যায়।
2: জি, ঘাসে খাওয়ালি তালি দেও অনেক গুণ, তাই দানাদার খাবার খাওয়ার দিয়ে গেলে তো অনেক টাকা যায়, তাই না?
1: কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুর জন্ম নেয় তার দৈহিক ওজন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যায়।
2: জি,
1: মানে এই ঘাস খাওয়ালে তাহলে কি হয়, যে কাঙ্ক্ষিত ওজন, বাছুর অপুষ্ট হয় না, কম ওজন হয় না, লাভ বেশি হয়, ফলে কৃষক গাভী পালনে উৎসাহিত হয়।
2: জি,
1: উন্নত জাতের একটি গাভী পালন করে ছোট একটি সংসার চালানো যায়, ফলে দারিদ্র বিমোচন করা সম্ভব হয়। তাহলে কি একটা গাভি দিয়ে ছোট একটা পরিবার মোটামুটি
2: চলতে পারে?
1: চলতে পারে।
2: হ্যাঁ, যদি দুই তিনটে গাভি থাকলে তাহলে তো কোনো কথাই নেই, একটা না একটা সবসময় দুধ দিতেই থাকবে,
1: রোগ ব্যাধি কম হয়, ফলে চিকিৎসা খরচ খুবই কম হয়। মানে কি জন্য হয়, এই ঘাস খাওয়ানোর ফলে,
3: মানে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়।
2: হ্যাঁ, তাহলে ইলিয়াস ভাই,
1: আমাদের হাতে আজ আর সময় নেই, আমরা আলোচনা শুনলাম কি বিভিন্ন উন্নত জাতের ঘাস এবং তাদের চাষ পদ্ধতি আলোচনা করলেন ডক্টর পেরুগোপাল বিশ্বাস, ভেটেরিনারি অফিসার, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা।
2: জি,
1: চলো উঠা যাক, আল্লাহ হাফেজ, আগামী আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, চলো।
2: হ্যাঁ, চলো।
4: কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, প্রকৌশল সহযোগিতা মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত

0: কৃষক নয়, আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
0: আসলে সরকার এখন প্রি-পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি-পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষককে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজচলনে মন্থ পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: على هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আল্লাহ শানে হামদ পেশ করা হচ্ছে। কণ্ঠ দিয়েছেন ফেরদাউসি রহমান, গীতিকার কাজী নজরুল ইসলাম।
3: শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

এতক্ষণ আল্লাহ শানে হামদ পেশ করা হলো। শিল্পী ছিলেন ফেরদাউসি রহমান। গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। পথ চলাচলের সময় ফুটপাথ ব্যবহার করুন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Better. The news read by Salma Dolly. A high-level delegation of Asian Development Bank, led by its president, Masato Kanda, paid a courtesy call on Prime Minister Tariq Rahman. Prime Minister Deputy Press Secretary Zahidul Islam Rawani informed that the meeting was held at the Prime Minister's office in Tejgaon in the capital today. Finance Minister Amir Khusro Mahmood Chowdhury was present at the meeting. Advisor to the Prime Minister and Prime Minister's office spokesperson Mahathir Amin said that after assuming office under the leadership of Prime Minister Tariq Rahman, the BNP government adopted a 180-day program in light of its election pledge. He said this at a press conference held at the Karabi Hall of Prime Minister's office, Tejgaon, today to mark the 100-day anniversary of the government. Mahathir Amin said that due to various initiatives taken by the government, the quality of life of the common people is improving. He said that in the first month of assuming office, the government took several initiatives like distributing family cards, farmer cards, and taking steps to boost the rural economy. The Prime Minister's office spokesperson said that the significant decisions taken by the cabinet meetings by the government have been implemented within a short period of time. Thousands of people are leaving the capital for their hometowns ahead of Idul Adha. Trains are seen departing on schedule today from Kamalapur railway station amid heightened security and passenger management measures. Meanwhile, a seven-day-long Eid vacation for government and autonomous and MPO institutions to celebrate the festival has begun from today. Visiting the country's prime rail junction, Kamalapur railway station, it was observed that people from different provinces, along with students, have already started leaving Dhaka for their hometowns. Besides, bus and launch terminals are also busy with homebound people. The formal rituals of the Holy Hajj has begun as pilgrims started staying in Mina from this morning. Earlier, the pilgrims started heading towards Mina last night. The pilgrims will offer 5-day daily prayers from Fajr to Isha in Mina. After spending the night in Mina, the pilgrims will proceed to Arafat tomorrow. This year, the Hajj summon will be delivered by the Chief Imam and Khatib of Al-Masjid al-Nawabi, Sheikh Ali bin Abdul Rahman al-Hudaifi. After the summon, pilgrims will offer Johor and Asr prayers together and remain in Arafat until sunset. After sunset, the pilgrims will leave for Muzdalifah, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise on Wednesday, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at the largest Zamara. They will then offer sacrificial animals seeking the pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. The 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today through various programs. Qazi Nazrul Islam was born on 11 Joistho 1306 Bangabdo in the village Churulia, West Bengal of India's Bardhaman district. Qazi Nazrul Islam's fiery writings speak out for the rights of the exploited and deprived people and teach them to protest against injustice. Nazrul's immortal creation has given the people inspiration and courage in all movements and struggles, including the anti-movement, the freedom movement, and the Great Liberation War. U.S. Secretary of State Marco Rubio says U.S. and Iranian negotiators are close to seal a deal which may be reached by today. His comment comes after President Donald Trump said he had instructed negotiators not to rush into a deal. The deal may involve a 60-day ceasefire extension, reopening the Strait of Hormuz, and a plan for further negotiations over Iran's nuclear programs. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Madaripur, Borishal, Kumila, Nuwakhali, Chattogram, Kasis Bazar and Sylhet. River ports in these areas are to waste cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। পবিত্র ঈদ উল আজহার প্রাককালে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাকডাক, দরদাম এবং মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকায় 16টি হাট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী পশুর হাট অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাট ঘুরে দেখা গেছে দেশি মাঝারি আকারের গরু চাহিদাই সবচেয়ে বেশি। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন। এদিকে হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাল টাকার ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি বড় হাটে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের। পাশাপাশি বিভিন্ন ব্যাংক স্থাপন করেছে জাল টাকা শনাক্তকরণ বুথ ও টাকা গণনার মেশিন। অনেক ব্যাংক মাত্র 5 মিনিটে হিসাব খোলার সুবিধাও দিচ্ছে পশু ব্যবসায়ীদের। কোরবানির পশু বাজার পরিদর্শনে এসে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে এবার কোরবানির পশু কোন সংকট নেই। দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়ে চাহিদা পূরণ সম্ভব হবে। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,33,840টি, বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। সে হিসাব চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশে মশলার বাজার বছরের অন্য যে কোনো সময় চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফুল, জয়ত্রী এবং তেজপাতা বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়াও কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে আজ থেকে টানা 7 দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নিজ নিজ গ্রামে ছুটছে হাজার হাজার মানুষ, ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে যাত্রীদের উপস্থিতি বাড়লেও কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। বাস স্ট্যান্ডের টিকিট বিক্রেতা কয়েকজন স্টাফ জানান, সকাল থেকে যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে। পূর্ব নির্ধারিত ভাড়াতেই মানুষজন গন্তব্যে পৌঁছাতে পারছেন। এদিকে আসন্ন ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজবাড়ী জেলার দৌলদিয়া ঘাট। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে ফেরির সংখ্যা বৃদ্ধি, ঘাট ব্যবস্থাপনা জোরদার এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 21 জেলার মানুষের যাতায়াতের প্রধান এই নৌ রুটে ঈদকে ঘিরে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকশো গুণ বেড়ে যাওয়ায় সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে কোরবানির পশুহাট ট্রাক যানবাহনের নিরাপদে দ্রুত পারাপার নিশ্চিত করছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফেরদৌস আরা, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচল, স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মনির খান। প্রথম গানের গীতিকার গোলাম সরওয়ার সলক, সুরকার এস এম আব্দুল্লাহ ওয়াল।
3: বেলফুল

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মনির খান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি মেজবা বাপ্পি, আমি আসছি গান নিয়ে বাংলাদেশ বেতারের পবিত্র ঈদ উল আজহার বিশেষ গীতি অনুষ্ঠানে। ঈদ আনন্দে বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
2: আসন্ন পবিত্র ঈদ উল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তের ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।
3: Hello dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqua, would like to make a conversation session with two friends about their family introduction. Yes listener, we'll hear from two friends how to introduce our family members and describe relationships in simple English. Today I am joined by two wonderful guests. First we have Jumaina Mahnira Rahman and alongside her another guest, Yasmin Mukta. Thank you Zumaina and Mukta for joining our today's program. In today's program we'll talk about a topic close to all of us, our family. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation. At first they will introduce their family members.
4: Good morning Zumaina. Yesterday, I met your brother at the library. He looked friendly.
5: Oh, really? Yes, that must be my younger brother, Mizan. He's in class 7. He loves reading storybooks.
4: That's nice. Can you tell me a little more about your family?
5: Of course. We are a small family of 4. My father's name is Abul Kalam. He works at a private bank in Dhaka. My mother's name is Farzana. She is a school teacher. There's Mizan and me. Mizan is quite good at math and I am good at English.
4: Sounds like a smart family. Do your parents help you with your studies?
5: Oh yes, they do. My father helps me with science and my mother helps me with English grammar.
3: Okay. এতক্ষণ জুমাইন এবং মুক্তা হচ্ছে ওদের ফ্যামিলি সম্পর্কে ইন্ট্রোডিউস করছিল। নাও দে উইল টক অ্যাবাউট হার এক্সটেন্ডেড ফ্যামিলি। সো মুক্তা উইল টক অ্যাবাউট হার এক্সটেন্ডেড ফ্যামিলি।
5: নাও ইউ টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি মুক্তা।
4: শিওর, আই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি। দ্যাটস মিন্স আই লিভ উইথ মাই প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিনস।
5: Wow, that's a huge family. How many members are there?
4: There are 9 of us in the house. My father, mother, grandparents, uncle, aunt, their 2 children and me.
5: That must be fun. Do you all eat together?
4: Yes, we eat dinner together every night. We also celebrate festivals like Eid and Pohla Boishak as a family.
3: Okay, amra etokkhon hocche Muktar extended family somporke shunchilam. Ekhon Mukta describe korbe, Mukta ebong Zumaina tader conversation er madhye describe korbe tader family relationship, orthat describing relationships and family.
5: Who do you feel closest to in your family?
4: Honestly, I feel closest to my grandmother. She tells me stories, helps me with homework and cooks my favorite biryani.
5: That's sweet. I'm close to my father. He always encourages me to try new things and works hard for our family.
4: What about hobbies? Do you and do your family do anything fun together?
5: Yes, we often play badminton together on weekends. Sometimes we go to the park for a picnic.
4: That sounds amazing. In my family, we watch movies together every Friday night. It's our movie night. We make popcorn and enjoy that time together.
3: Okay, thank you Mukta and Zumaina for your wonderful conversation. Dear listener, Mukta ebong Zumaina etokkhon hocche tader family somporke alochona korchilo, tader family members, extended family ebong hocche relationship, family je relationship gulo shei relationship gulo niye alochona korchilo. So we'll go for the vocabulary, we will focus on the vocabulary. So when they will talk about the family or extended family or describe the relation, they will use some vocabulary. So vocabulary মধ্যে আমরা আজকে কিছু নতুন শব্দ পেয়েছি, যেমন প্যারেন্টস, আমরা ফাদার্স বা মাদার্স কে বোঝাতে প্যারেন্টস ইউজ করে থাকি। এছাড়াও আমরা হচ্ছে আরো কিছু শব্দ এখানে দেখেছি, যেমন সিবলিংস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্ট, কাজিন। সো নর্মালি হচ্ছে জুমাইনা আমরা সিবলিংস বলে থাকি কাদেরকে?
5: সিবলিংস হচ্ছে ব্রাদার্স এন্ড সিস্টার্স।
3: সো ব্রাদার্স এবং সিস্টার্স যারা আছে তাদেরকে আমরা সিবলিংস বলে থাকি। এবং সিবলিংস এর স্পেলিংটি কি হবে?
5: SIBLINGS
3: ওকে, সো সিবলিংস এর স্পেলিং হচ্ছে SIBLINGS এরপরে হচ্ছে আমরা আঙ্কেল আন্টি অর্থাৎ ফাদার্স আর মাদার্স ব্রাদার বুঝাতে আমরা হচ্ছে আঙ্কেল বুঝাই, আন্টি বলতেও আমরা ঠিক একইভাবে ফাদার আর মাদার সিস্টার আমরা বুঝাই যে আন্টি, এবং কাজিন বলতেও হচ্ছে আমরা বুঝাই সান আর ডটার অফ আঙ্কেল অর আন্ট। সো আমরা এখানে হচ্ছে এই গ্র্যান্ড ফাদার অর সিস্টার অর কাজিন এই শব্দগুলো ইউজ করে কিছু কনভার্সেশনে কিছু সেন্টেন্স আমরা বলেছি। সেন্টেন্সগুলো কি ছিল মুক্তা?
4: সেন্টেন্সগুলো ছিল মাই গ্র্যান্ড ফাদার ইজ 75 years old. She is my younger sister and they are my cousins.
3: সো এখানে আমরা তিনটে সিম্পল সেন্টেন্স দেখলাম। মাই গ্র্যান্ডফাদার ইজ 75 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমি আমার দাদার বা আমার চাচার বা আমার যে কারো বয়স যদি বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মাই গ্র্যান্ডফাদার ইজ 75 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার দাদার হচ্ছে 75 বছর বয়স। এছাড়াও বলা হয়েছে হি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার অর্থাৎ সে আমার ছোট বোন, বা হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার সে আমার ছোট ভাই। এই জিনিসগুলো বুঝাতে চাইলে আমরা হচ্ছে এইভাবে সেন্টেন্সগুলো বলতে পারি। এরপর আমরা হচ্ছে কিছু গ্রামার পার্ট দেখবো আমাদের কনভার্সেশনে আজকে। আমরা আগেই বলে নিয়েছি যে আমরা কিছু সিম্পল সেন্টেন্স ইউজ করে হচ্ছে কনভার্সেশন গুলো করবো। সো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করেছি বেশ কয়েকবার। সো নর্মালি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ ফর ডেইলি রুটিনস অর জেনারেল ফ্যাক্টস অর্থাৎ প্রতিদিন দৈনন্দিন কাজ হচ্ছে বা যে জিনিসগুলো প্রতিনিয়ত হচ্ছে সেই শব্দগুলো বুঝাতে বা সেই সেন্টেন্সগুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সের দুটো এক্সাম্পল যা আজকের কনভার্সেশনে ইউজ হয়েছে, দুটো সেন্টেন্স আমরা জুমাইনার মুখ থেকে শুনব।
5: আই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি এবং মাই মাদার টিচার্স ইন আ স্কুল।
3: সো দুটো সেন্টেন্স ছিল আই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি এন্ড মাই মাদার টিচার্স ইন আ স্কুল। সো দুটো সেন্টেন্সই ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি স্ট্রাকচার আমরা বলি, স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব, এবং বেস ভার্বের সাথে যদি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সাবজেক্ট যদি হি, শি, ইট এরকম যদি হয় তাহলে আমরা বেস ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারি। যেমন সেন্টেন্সটি যদি এরকম থাকে আই এনজয়, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি আমরা হচ্ছে যেহেতু আমি থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার দিয়ে যদি বলি, হি দিয়ে যদি বলি, দেন হবে হচ্ছে হি এনজয়স। যেমন এখানে আরেকটা সেন্টেন্স ছিল দে লিভ, তাহলে এটা যদি হচ্ছে কোন একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করে তাহলে মুক্তা কি হতে পারে?
4: যেমন হতে পারে শি লিভস,
3: শি লিভস। ওকে, সো এখানে হি আর শিটা থার্ড পার্সন হিসেবে ইউজ করা হয়েছে, এই জন্য লিভের সাথে এস যুক্ত হয়েছে। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু সময় পজেসিভ ফর্ম দেখে থাকি। নর্মালি পজেসিভ ফর্ম ইউজ করা হয় হচ্ছে যে কোন ওনারশিপ বোঝানোর জন্য আমরা হচ্ছে পজেসিভ ফর্মটা ইউজ করে থাকি। যেমন এখানে বলা হয়েছে একটা সেন্টেন্স এরকম আমরা বলতে পারি জুমাইনাস ফাদার ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ জুমাইনার বাবা হচ্ছে একটা ব্যাংকে কাজ করে। সো এখানে সে যেহেতু কাজ করছে সে এখানে একটা ওনারশিপ বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। এবং এই সেন্টেন্সগুলো পজিটিভ ফর্মগুলো হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে অ্যাপস্ট্রোপিএস দিয়ে ইউজ করি। যেমন এখানে জুমাইনাস, এখানে একটা অ্যাপস্ট্রোপিএস বসলো অর্থাৎ জুমাইনার ফাদার ওয়ার্ক ইন এ ব্যাংক, ব্যাংকে কাজ করে। ঠিক একইভাবে যদি আমরা এই ধরনের পজিটিভ ফর্ম দিই তাহলে পরের সেন্টেন্সটি কি বলতে পারি জুমাইনা?
5: আমরা বলতে পারি মুক্তার গ্র্যান্ডমাদার কুকস বিরিয়ানি।
3: ওকে, সো মুক্তার গ্র্যান্ডমাদার হচ্ছে বিরিয়ানি রান্না করে। তাহলে এখানে মুক্তাজদের সাথে একটা অ্যাপস্ট্রোফিস বসেছে, যেটা হচ্ছে পজেসিভ ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে জিরান্ড ইউজ করে থাকি। নর্মালি জিরান্ড বলতে আমরা বুঝি ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হয়, তাই না? যে কোনো একটা ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে এবং সেটা হচ্ছে নাউন হিসেবে এক্সপ্রেস করবে, তখনই সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, উই লাইক ওয়াচিং মুভিজ। সো এখানে হচ্ছে ওয়াচিংটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে, লাইকটা ভার্ব হিসেবে আছে, বিকজ ওয়াচ একটা ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যোগ হলো, অর্থাৎ এটা জিরান্ড হিসেবে এই সেন্টেন্সে ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, মুক্ত আমরা এক্সাম্পলটা বলি এবং সেটা একটু ডিসক্রাইব করি।
4: আরেকটি এক্সাম্পল হতে পারে, আই এনজয় রিডিং বুকস। এখানে রিডটা হচ্ছে ভার্ব, যার সাথে আইএনজি যুক্ত হয়ে এটা একটা জিরান্ডে পরিণত হয়েছে।
3: ওকে, সো রিডটা আমরা এখানে হচ্ছে জিরান্ড বা নাউন হিসেবে ইউজ করতে পারি, আর এখানে হচ্ছে ভার্ব হিসেবে কি আছে, আই এনজয় রিডিং বুকস এর ভার্ব কোনটা আছে, মেইন ভার্ব রিড, মেইন ভার্ব হচ্ছে জিরান্ড হিসেবে ইউজ করা হয়েছে, বাট এখানে আই এর পরে যে এনজয় ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। সো ডিয়ার লিসেনার, পে অ্যাটেনশন টু দ্য গ্রামার, ওয়ার্ডস এন্ড সেন্টেন্স স্ট্রাকচার উই ইউজ টুডে অ্যান্ড try to talk about your family in English. Thank you for tuning into Let's Speak in English. So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।

তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানে কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির এবং এতে সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার। বিউটি
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা, আয়োজন মেলায় এখন শোনাব দেশের গান। শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। গানের কথাগুলো সাজিয়েছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: দুখানি লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন ফরিদা পারভীন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ জসিম উদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাদো কান্দার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহাতি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পরপরই বিএনপি সরকার নির্বাচনী অঙ্গীকারের আলোকে ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করে।
1: সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর ১৮০ দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, যার ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
0: শিশু রামিসা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ড মাহাতি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী শিশু রামিসার বাসায় গিয়ে সহমর্মিতা জানান এবং দ্রুততম সময়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে তিনি বলেন, ঈদযাত্রা সহজ করতে বিশেষ রেল সার্ভিস চালু করা হয়েছে এবং ঈদযাত্রা সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের গৃহীত উদ্যোগের কারণে প্রায় শতভাগ শিশু হামের টিকার আওতায় এসেছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনে হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে রাজধানীতে ২৮টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক এবং পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতরাতে এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। ১০ই জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। তিনি সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
3: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। The formal rituals of the Holy Hajj has begun as pilgrims started staying in Mina from this morning. The pilgrims will offer 5 daily prayers from Juhur to tomorrow's Fajr in Mina. After spending the night in Mina, the pilgrims will proceed to Arafat tomorrow. This year, the Hajj sermon will be delivered by the Chief Imam and Khatib of Al-Masjid An-Nawawi, Sheikh Ali bin Abdul Rahman Al-Hudaifi. After the sermon, pilgrims will offer Zuhur and Asr prayers together and remain in Arafat until sunset. After sunset, the pilgrims will leave for Muzdalifah, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise on Wednesday, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at the largest Jamara. They will then offer sacrificial animals seeking the pleasure of Almighty Allah and shave their heads or trim their hair. The 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is being celebrated in Khulna like other places of the country today in a befitting manner. He was born on the 11th Joshto in 1306 Bangla year at Churulia village in Bardhaman district of West Bengal. His songs and poems had encouraged anti-British movement in the subcontinent, and later those had inspired people of Bangladesh during the War of Liberation. He enriched Bengali literature and culture by composing a large number of poems, songs, stories and plays with the help of his pen. Qazi Nazrul Islam was vocal against all injustice, oppression, superstition, narrowness and sectarianism. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman have given separate messages on the birth anniversary of the national poet. In Khulna, different programs have been organized to mark the 127th birth anniversary of Qazi Nazrul Islam. The programs include discussion meeting, poetry recitation, cultural function and prize distribution. The 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam is also being celebrated in other districts of Khulna division through holding similar programs. With 2 days left for the Eid al-Azhar, the second largest religious festival of the Muslims, huts in the city and 9 upazilas of the district have gained momentum with numerous buyers and hundreds of sacrificial animals. A huge number of sacrificial animals are being brought for sale at different huts in the district. The only hut in Khulna City Corporation has already begun at Juragate Kachabajar premises. Other huts of Khulna include Rupsha bus stand and Amtala of Rupsha Upazila, Baruaria, Talpara and Bhandarkot of Batiaghatta Upazila, Shahapur, Chuknagor, Khornia and Atharomail of Dumuria Upazila, Fultala Bazar and Chandpur of Fultala Upazila, Jogipul, Balurhat, Mola Danga, Pothir Bazar and M.A. Masjid College Ground of Dikholia Upazila, Ikri Cowhut of Terokhada Upazila, Chalna Bazar, Bajua and Laurob Bazar of Dakup Upazila, Islampur Idgah Ground and Bagali of Koira Upazila, and Baka Bazar, Godaipur Bazar, Chandkhali and Kashim Nagor Cattle Markets in Paikacha Upazila. Meanwhile, Khulna City Corporation have taken all kinds of measures for buyers as well as sellers at cattle markets. They include the setting up of multiple shades to protect buyers and sellers from the rain and wind, ensuring uninterrupted power supply, providing adequate drinking water, collecting revenue in computerized system, installing fake currency identification machines, setting up of hygienic toilets and separate health centers for the treatment of buyers and sellers in the cattle markets. Besides, police control room has been set up for round-the-clock surveillance of the market through drone cameras, including the installation of CCTV cameras to ensure the overall security of buyers and sellers. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Joshur, Kushtia, Rajshahi, Rangpur, Pabna, Bogura, Faridpur, Madaripur, Dhaka, Moymansingh, Porishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমরা কজন, খাদিজাতুল কুবরা ও আমি সুদীপ কুমার কুণ্টু, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও মোহাম্মদ রাকিবুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। সবুজ পাতার ফাঁকে যেমন নানা রঙের ফুল ফোটে, ঠিক তেমনি সুরের আকাশে আজলবে নানা রঙের খুঁড়ি। প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিওর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুদীপ কুমার কুণ্ডু। আজ আমাদের ঝুড়িতে এমন কোনো নির্দিষ্ট সুর নেই, বরং আছে সুরের আকাশে দারুণ একটা ককটেল। হ্যাঁ, আমরা সাজিয়েছি পাঁচ মিশালি গানের আসর। শ্রোতা বন্ধুরা, আর আয়োজনের প্রথমে শুনবেন একটি দেশাত্মবোধক গান সৈয়দ আব্দুল মতিনের কথায় হাফিজুর রহমানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবার শুনবেন একটি পল্লীগীতি, কানাইলাল শীলের কথায়, মীনা বড়ুয়ার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। আজন মালা এবারে শুনবেন একটি আধুনিক গান মনির খানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চমৎকারী গানটির সাথে শেষ হল পাঁচমিশালি গান নিয়ে আয়োজন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সন্ধ্যা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারে আপনারা আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ

0: শ্রোতা বন্ধুরা, আপনারা কাজী নজরুল ইসলামের কথায় শেখ আবুল বাশারের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

0: নাতি রাসুল শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রাম জেলার সময়ের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 66%, সন্ধ্যে 6টায় 88%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ানি হোসেন। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporarily west or northwestern gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Dhaka, Faridpur, Madaripur, Borishal, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River port of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower along with lightning flashes, squally or gusty wind may expected at many places over Rongpur, Mamansingh, Sylhet division, few places over Dhaka, Rajshahi and Chattogram division, one or two places at Khulna and Borishal division. Along with that, moderately heavy to very heavy rainfall may expected at places over Mamansingh and Sylhet division. Mild heat wave is sweeping over Khulna, Satkhira, Joshur and Chattogram districts and it may continue. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Ramgoti 37 degrees Celsius, lowest at Sylhet 19.8 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 32.5 degrees Celsius, minimum 23.5 degrees Celsius. The sun rises over Dhaka tomorrow at 5:12 a.m., sets at, I'll repeat, humidity recorded in air at 9 a.m. 66%, at 6 p.m. 88%. The sun rises over Dhaka tomorrow at 5:12 a.m., sets at 6:39 p.m. That's the end of the weather report for this time.
3: বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনা হল। বাংলাদেশ বেতার খুলনা। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ জাকারিয়ার কথায়, এস কে সাইদুর রহমানের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। সৌদি আরবের মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে জোহর থেকে আগামীকাল ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রি যাপন শেষে আগামীকাল আরাফতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফতে অবস্থান করবেন। পরে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় হাজিরা একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় এবং পাথর সংগ্রহ করবেন। দশে জিলহজ জামারায় হাজিরা বড় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি এবং মাথা মুন্ডন করবেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুদ্র লেখনের সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প, নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল শীর্ষ এক আলোচনা সভা আজ মাগুরার শালিকা উপজেলার একটি বেসরকারি কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতির সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি থাকতে এরই মধ্যে জমে উঠেছে খুলনা মহানগরীর জোড়াগেট সহ জেলার অন্যান্য কোরবানির পশুর হাট। অন্যান্য পশুর হাটগুলোর মধ্যে রয়েছে রূপসা উপজেলার রূপসা বাস স্ট্যান্ড ও আমতলা, বটিয়াঘাটা উপজেলার বারোয়াড়িয়া তালপাড়া ও ভান্ডারকোট, ডুমুরিয়া উপজেলার শাহপুর, চোকনগর, খরনিয়া ও আঠারো মাইল, ফুলতলা উপজেলার ফুলতলা বাজার ও চাঁদপুর, দিঘলিয়া উপজেলার যোগীপুল বালুরহাট, পোল্লাডাঙ্গা পথের বাজার ও এম এ মজিদ কলেজ মাঠ, তেরোখাদা উপজেলার ইখড়ি গোহাট, তাকুপ উপজেলার চালনা বাজার, বাজুয়া ও লাউডো বাজার, কয়রা উপজেলার ইসলামপুর ঈদগাহ মাঠ ও বাগালি এবং পাইকগাছা উপজেলার বাঁকা বাজার, গদাইপুর বাজার, চাঁদখালী ও কাশিমনগর গরুরহাট। এদিকে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের সেবা প্রদানের লক্ষ্যে কেসিসি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, কম্পিউটারাইজ পদ্ধতিতে হাসিল আদায়, হাটে জাল টাকার ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ মেশিন, হাটে আগত ক্রেতা বিক্রেতা ও পশু চিকিৎসার জন্য পৃথক স্বাস্থ্যকেন্দ্র, হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ পশু বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন সহ ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক হাটের তদারকি সহ পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মহানগরীর আনসারউদ্দিন সড়ক বাইলেন সময়ে চলমান উন্নয়ন কাজ, খুলনা বিশ্বসাহিত্য হাসপাতাল সংলগ্ন ড্রেনের চলমান কাজ, বাস্তহরা এলাকার সড়ক ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ এবং খালিশপ্রস্ত দারুল মোকাররম জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল্লাহ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে এ বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময় ভোমরা ঘোষাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার

0: বেগে দমকা থেকে ঝড় আবির্ভাব হতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। আজকে শিশু, আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: কেমন আছো তোমরা?
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি মাস্টার ভাই, তুমি কেমন আছো?
5: মাস্টার ভাই
6: খুব তো, এই সময়টা তো অনেক জায়গায় পানি হয়েছে, ডুবে গেছে আমাদের ফসল, সেই সব ফসল সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে, নানান ঝামেলা এখন। তার মধ্যেও যে একটা কবিতা মনে পড়তেছে বলি,
5: তোমার কবিতা,
6: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছ জুয়া, ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুকুর জলার ভাতের হাঁড়ি ভাবলি এটি জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, এখন দেখিস জগৎ জোড়া পচে আছিস বাসে মরা, মানুষ নেই আজ আসে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নেই পরোয়া। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলি তার কবিতা। তো আজকে তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানকে স্মরণ করি, স্মরণ করি সেই মহান কবিকে যিনি বাংলা সাহিত্যকে বিদ্রোহ, মানবতা ও সাম্যের চেতনায় সমৃদ্ধ করেছেন। তিনি শুধু একজন কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক, সমাজচিন্তক। তাঁর লেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শোষিত মানুষের কণ্ঠস্বর এবং বিশেষত ধর্মীয় সম্প্রীতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার গান ও কবিতা আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী হতে অনুপ্রাণিত করে। বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয়। আমাদের উচিত তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবিক, ন্যায়ভিত্তিক এবং অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা। জন্মবার্ষিকীতে আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং তার সৃষ্টিকর্ম থেকে নতুন প্রেরণা গ্রহণের অঙ্গীকার করছি এবং শুরু করছি আমাদের আজকের আসর। বলো তোমরা কেমন আছো? এবং নজরুল তো আমাদের জীবনে কিন্তু সবসময় লেগে আছে, কি ভোর হলো দোর খোলেই বলো, আমি অব সকালবেলার পাখি। হ্যাঁ, তাই নিয়ে পরে কথা বলবো, আজকে বরং আমরা শুরু করি একটি বিশেষ বিশেষ অনুষ্ঠান নিয়ে, আলোচনা অনুষ্ঠানই বলি এটাকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাবনায় বাংলাদেশের কৃষি ও প্রকৃতি।
5: ও বাবা,
6: হ্যাঁ, একটি বিশেষ অনুষ্ঠান। আর এতে অংশগ্রহণ করেছেন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ এবং মিরাজুল জান্নাত। চলো আমরা এই আলোচনাটি খুব গভীর মনোযোগ দিয়ে শুনি।
3: কেমন
7: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বাংলাদেশ বেতার কৃষি বিষয়ক কার্যক্রম আয়োজিত। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ভাবনায় বাংলাদেশের কৃষি ও প্রকৃতি বিষয়ক অনুষ্ঠান থেকে আমি সালাউদ্দিন আহমেদ,
8: আমি মিরাজুল জান্নাত সোনিয়া,
7: আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দুজনেই বাংলাদেশের কৃষি, কৃষক এবং নজরুল ভাবনায় আমাদের কৃষক যে তাদের সুখ দুঃখ এবং তার সঙ্গে আমাদের বাংলাদেশের প্রকৃতির সঙ্গে কাজী নজরুল ইসলাম কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন তার কিছু নমুনা আপনাদের সামনে প্রকাশ করব। যদিও খুব অল্প সময়ে আমরা হয়তো ওইভাবে আপনাদের সামনে পুরো নজরুলের ভাবনাটাকে প্রকাশ

0: করতে পারব না, কিন্তু অন্তত তার একটু ছায়া একটু উদাহরণ আমরা দেব। তা আমাদের এই আজকে অনুষ্ঠানে যেহেতু আমরা কৃষি, কৃষক এবং তার সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের প্রকৃতি আমরা নিয়ে আসব, সুতরাং আমার মনে হয় বাংলা গানের ভাণ্ডারে প্রকৃতি নিয়ে শ্রেষ্ঠতম, আমাদের ছয়টা ঋতু, ছয়টা ঋতুকে নিয়ে শ্রেষ্ঠতম একটি গান একই অপরূপ রূপে মাতময় হেরিনী পল্লী জননী। এই গানটা একটুখানি আমরা গেয়ে আমরা শুরু করব বাকি আমাদের আলোচনায়। আমরা গাই দুজনে,
1: জি।

0: কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের চুরুলিয়া, মানে একেবারে উষর একটি এলাকা, যেখানে প্রচণ্ড গরম আর একটুখানি গ্রীষ্মকাল আসলে যেখানে পানির স্বল্পতা কত ভয়াবহ রূপ নিতে পারে আমরা বারবার গিয়ে দেখে এসেছি। সেই মানুষটি এই প্রকৃতি এবং বাংলাদেশের টানে বারবার চলে আসতেন এই মাটিতে, পূর্ববঙ্গের তৎকালীন মাটিতে। এবং এই পূর্ববঙ্গের ছটি ঋতু কত আকর্ষণীয় হতে পারে একটি গানের মধ্যে তার এই উদাহরণগুলো উনি দিয়ে গেছেন। তো আমরা যেহেতু প্রকৃতি বিষয়ক কথা বলব, সুতরাং প্রকৃতি বিষয়ক গান এবং চাষিদের তাদের যে কর্মকাণ্ড বিভিন্ন ঋতুতে সেগুলো একটু একটু করে উঠে আসবে। সবচেয়ে চাষিদের যখন আনন্দের দিন বা আনন্দের সময় যেটা, সেটা হচ্ছে যে তাদের যখন ফসল ওঠে, পরিশ্রম করে যখন চাষবাস করে এবং তারপরে যখন ফসল ওঠে, সে ফসল সংগ্রহের সময় তাদের একটা অনাবিল আনন্দ তারা অনুভব করে। তো তুমি নিশ্চয়ই এই গান সেই সাথে আমাদের প্রকৃতি বিষয়ক বা আমন ধান বিষয়ক গান তুমি জানো, কোনটা করবে বলো?
1: সবুজ শোভার ঢেউ চলে যায়।

প্রকৃতি এবং তাদের যে ভালো লাগাটা একেবারে একাকার হয়ে যায়। তো এবার আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, উনি যেমন প্রকৃতির যে রূপ বর্ণনা, ওই সময়ে চাষীদের আনন্দ, তাদের ফসল লাভ বা সারা বছরের যে পরিশ্রমের ফল যখন পাচ্ছেন তার যে আনন্দ সেটা প্রকাশ পেয়েছে, ঠিক একইভাবে চাষি সবসময় পরিশ্রম করে চলে কিন্তু তার সত্যিকারের লাভটা কিন্তু একদমই যুগ যুগ ধরে তারা বঞ্চিত হয়। তো ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। তো এরকম একটি গান নজরুলের আমাদের দেশে খুব কম প্রচলিত, ওঠে চাষে জগৎবাসী। তো তুমি একটু গাও।

0: এই ব্যাপারটা আমি বলছিলাম যে চাষি সবসময় যুগ যুগ ধরে তারা এই বঞ্চিত হয়েছে,
1: সেই পরিবর্তন বোধহয় এত বছর
0: এখনো
1: আসেনি।
0: তৎকালীন সময়ে যে ব্রিটিশ শাসিত, যে 200 বছর ব্রিটিশ শাসন করেছে পাক ভারত উপমহাদেশ, ঠিক একইভাবে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। তো নজরুল সবসময় নিপীড়িত এবং গরিব বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তো উনি তার একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে কৃষকের ঈদ। তো কৃষকের ঈদ যেখানে, সেখানে উনি কিভাবে বলছেন, বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে, হারো ঈদগাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাই খানা যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল, রোজা ইফতার করেছ কৃষক অশ্রু সলিলে হাই, বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায়, থালা ঘটি বাটি বাঁধা দিয়ে হ্যার চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লোটাতে খোদার রাহে। তারা আল্লাহর উদ্দেশ্যে ঈদে নামাজে যাচ্ছে, কিন্তু আসলে তাদের অবস্থানটা কি, তারা কোন পরিবেশ কোন পরিস্থিতি থেকে আসছে, এটা কিন্তু যুগ যুগ ধরে কম বেশি চলেই আসছে। তো এই হচ্ছে নজরুল আমাদের প্রিয়, তার সাধারণ মানুষ বিশেষ করে নিপীড়িত কষ্টের শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন। তো তুমি প্রকৃতি এবং তার সঙ্গে এরকম কিন্তু আরো অনেক গান আমাদের আছে যেটা পূর্ববঙ্গের, বিশেষ করে পূর্ববঙ্গের প্রকৃতি তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তো এরকম আরেকটি গান বলো, তুমি কি গান জানো?
1: শ্যামলাবরণ বাংলাময়।
0: অবশ্যই, এটা একেবারে আমাদের বাংলাদেশের চরিত্রের সঙ্গে মিশে যায়। হুম, করো।

অসাধারণ। ঠিক একইভাবে আমার বাংলার মাটিকে সে এত মানে এমনভাবে বারবার উনি বর্ণনা করেছেন যে এ মাটি যেন সোনার চেয়েও খাঁটি। তো এই মাটি দিয়েই কিন্তু আমরা আমরা এই প্রকৃতিকে কাজে লাগিয়ে প্রকৃতির অশেষ ভালোবাসা এবং দান আমরা গ্রহণ করেই বেঁচে থাকার চেষ্টা করি। তো এমনিতর আরেকটি বিখ্যাত তার গান, উভয় খাঁটি সোনার চেয়ে খাঁটি।

0: এমনি ধরো আরো কত শত গান আমরা গাইতে পারি ইচ্ছা করলে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সময়ের স্বল্পতা আছে। তো এবার তুমি কোন বিষয়টা বলতে চাও বলো। তোমার
1: আসলে এই যে বৈশাখ আসলো এবং বৈশাখ শেষ জ্যৈষ্ঠ শুরু হয়ে গেল আর বর্ষার একটা আমেজও আসলে শুরু হয়ে গেল, এবং প্রকৃতির এই বিষয়গুলো কবি আসলে তার লেখনীতে মানে অসাধারণ ভাবে তুলে ধরেছেন। তো আমি সেই ক্ষেত্রে থই থই জলে ডুবে গেছে পথ গাইতে চাই।

0: তো এমনিতর কত শত গান তার, আমরা এখন যদি গাইতে থাকি হয়তো 2-3 ঘন্টা এভাবে চলে যাবে। এবার নজরুলের একটি শ্রেষ্ঠতম কবিতা, অথচ আমাদের দেশে কিন্তু এখনো কম প্রচলিত, এটা উনি নামই দিয়েছেন কৃষকের গান। তো কৃষকের এই গান এটার উনি বলছেন, মোরা চাষ করি এই মাঠের বুকে, চাষ করি এই মাটি, যে মাটির বুকে রহে পাকা সোনা ধানের কাঠি, আঁশ মেটে না চারা ধানের পানে চেয়ে চেয়ে, মরাই ভরা থাকবে ওরা আমার ছেলে মেয়ে, চায় না স্বর্গ পায়নি ওই পাকা ধানের আঁটি। তো এই যে বারবার একই কথায় উঠে আসছে যে পরিশ্রম করছে চাষি, ফসল ফলাচ্ছে তারা, অথচ প্রতি মুহূর্তেই কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তা আমরা আজকের এই এই যুগে এসে অন্তত এটুকু কি আশা করতে পারি না? আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে, সুতরাং আমরা চাইব যে আমাদের দেশের চাষি যারা পরিশ্রম করে ফসল ফলাই তাদের সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, তাই না? তাদের ন্যায্য অধিকার পাক, এই সময় অন্তত এটা আমরা চাইতেই পারি। এমনিতর নজরুলের যে লেখা গান কবিতা সবগুলোকে পড়ে এবং ধারণ করে বাংলাদেশের কৃষক, কৃষি নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের পক্ষে বা তাদের জন্য একটু সহানুভূতি যেন আমরা প্রকাশ করতে পারি। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: মনটা ভরে গেল। দেশের বিশিষ্ট দুজন নজরুল সঙ্গীত শিল্পী আরেকটা অনুষ্ঠানে কত কথা বললেন, কত গান শোনালেন আমাদের,
2: ভালো লাগছে।
3: মেলা গান শুনিয়ে আজকেই শুনলাম।
1: তার মধুর কণ্ঠে, তারা দুজন মধুর কণ্ঠে কাজী নজরুলকে কতটুকু তাকে ব্যাখ্যা করা যায় এই অল্প সময়ের মধ্যে, তারপরেও তারা কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কথা বললেন। বিশেষ করে আমাদের কৃষক ভাইদের প্রতি তাদের যে সম্মান, তাদের ভালোবাসা, সবটুকু কাজী নজরুলের পক্ষ থেকে কেমন ভাবে আসছে সেইটাই কিন্তু আজকে প্রকাশিত হল এই এই মাধ্যমে। ভালো লেগেছে আলেখ্য অনুষ্ঠানটি, আমাদের খুব আমার মনে হয়
4: খুব
1: কৃষি, বাংলাদেশের কৃষি ও প্রকৃতি নিয়ে এই যে বিশ্ব আলেখ্য অনুষ্ঠান, এটির জন্য আমরা অবশ্যই আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ এবং মিরাজুল জান্নাতকে আমরা ধন্যবাদ
4: জানাই।
1: আর একটা কথা বলি হারুন ভাই,
5: কি কথা কও?
1: ওই তোমরা যে মেজো মিয়া করো,
5: ছোট মিয়া,
1: ছোট মিয়া, ছোট মিয়া বলো, তারই একটা কথা কবা, কথা কবা বলো।
4: আজকে তোমার যে গরু নিয়ে আসতেছে না, তো এই আনতে যায় ও জিগালাম যে তুমি কি ওই গরু যে জবাই করবা, কুরবানি দিবা, সব ঠিকঠাক মতো বুঝিছ তো? এর আগের দিন আমরা কলাম না ইয়ে রাজা ভাই, তো বলে যে হ্যাঁ ঠিক আছে, ওই এক গাতার মধ্যে নিয়ে যায় ইয়ে কুরবানি দিয়ে দেবো না, ওই রকমই থাকবি রে। আমি করো এ কি কথা কইলে তুমি, এটা মাটিতে বুঝা দিতে হবি রে, বুঝালি কি হবি নি আর না বুঝালি বা কি হবি,
1: এটাই তো ভুল। কারণ আমাদেরকে আজকে বিজ্ঞান শিক্ষা দিচ্ছে যে আমাদের একটা ভুলের জন্য সারা পরিবেশটা নষ্ট হয়, আমাদের একটি ভুলের জন্য একটি দামি জিনিস চামড়া, গরু যে চামড়া সে বা ছাগলের যে চামড়া সেটা নষ্ট হয়ে যায় এবং আমাদের বৈদেশিক মুদ্রা থেকে আমরা বঞ্চিত হই। তো এটার নামই কিন্তু আমাদের উত্তম কৃষি চর্চা, অর্থাৎ ভালো করে বুঝতে হবে আমাদের কৃষি যে আমাদের কত বড়
3: বন্ধু।
1: বন্ধু আজকে এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা শুনব, উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ এবং সংগ্রহের পর ব্যবস্থাপনা, আর এই বিষয় নিয়ে বলবেন আবু নোমান ফারুক আহমেদ, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আর তার সাথে কথা বলেছেন নওশিন ফারহান নূর। আমরা শুনি।
6: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে শুনছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সবুজ কৃষির সাথেই রয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আসরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা নিয়ে। আর গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে স্বাগত জানাই।
7: অনেক ধন্যবাদ আপনাকে।
6: প্রথমে আপনার কাছে জানতে চাই, উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ ও সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়?
7: উত্তম কৃষি চর্চা হল এমন কিছু নিয়ম কানুন যেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের উৎপাদিত ফল ফসলগুলো নিরাপদ থাকে, এবং সেই উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে উৎপাদন যেমন গুরুত্বপূর্ণ, এই ফলগুলো সংগ্রহ এবং সংগ্রহ উত্তর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সমভাবেই গুরুত্বপূর্ণ। আমরা জানি ফলগুলো সংগ্রহ করার পরে এটাকে পরিষ্কার করতে হয়, এটাকে সর্টিং করতে হয়, এটাকে গ্রেডিং করতে হয়, এটার বোটা কাটতে হয় যেটাকে আমরা ট্রিমিং বলি, এরপরে এটাকে প্যাকেজিং করতে হয়, লেবেলিং করতে হয়, কুলিং করতে হয়, এই যে ব্যবস্থাপনাগুলো এগুলো কি কিন্তু আমরা ফসলের অথবা ফলের সংগ্রহ উত্তর কার্যক্রম বলি। এবং এগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে ফলের গুণগত মান যেমন ভালো থাকবে তেমনি ফলের সতেজতা, এটার শেলফ লাইফ, আমরা সংরক্ষণ কাল যেটা বলি, এবং বাজার মূল্য কিন্তু আপনি ভালো পাবেন।
6: ফল সংগ্রহের সঠিক সময় নির্ধারণ করা কেন এত গুরুত্বপূর্ণ?
7: জি, ফল আমরা যে সংগ্রহ করি সেটা যদি আমরা সঠিক সময়ে না করি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হব। আমরা দেখি যে আমাদের যে ফলগুলো উৎপাদিত হয় তার 20-40% কিন্তু সংগ্রহোত্তর পর্যায়ে কিন্তু নষ্ট হয়ে যায়, এটা সঠিক সময়ে সংগ্রহ করা না করার কারণে। আপনি যদি অনেক কাঁচা অবস্থায় ফলটা সংগ্রহ করে ফেলেন তাহলে কিন্তু এটা পরিপক্ক হবে না এবং এটার মিষ্টতা আসবে না। আবার যদি অতি পরিপক্ক অবস্থায় আপনি ফলটা সংগ্রহ করেন তাহলে কি হবে, যখন আপনি এটা পরিবহন করবেন তখন কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে হল এটাকে আমরা বলি হার্ভেস্টিং ইন্ডেক্স, মানে প্রতিটা ফলের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট হার্ভেস্টিং ইন্ডেক্স আছে, ঠিক সে সময়ে কিন্তু আপনাকে ফলগুলো সংগ্রহ করতে হবে।
6: আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এখন ফল সংগ্রহের উপযুক্ত সময়?
7: ফল বেদে কিন্তু পরিপক্কতার যে লক্ষণ বা হার্ভেস্টিং ইন্ডেক্স এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত ফলের আকার, তার গায়ের রং, তার সুগন্ধ আসা, বোটা শক্ত হওয়া, বিভিন্ন ধরনের লক্ষণ দেখে কিন্তু আমরা ঠিক করতে পারি। যেমন আমি যদি কাঁঠালের কথা আপনাকে বলি, কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল যখন পরিপক্ক হয় তখন কিন্তু তার যে উপরে যে কাঁটাগুলো রয়েছে এগুলো একটু ছড়িয়ে যায় এবং আমরা দেখি আমাদের কৃষকরা কিন্তু একটা কাঠি দিয়ে ওটাকে আঘাত করে এবং ওই শব্দ হয়, ওই শব্দ দেখে কিন্তু সে বুঝতে পারে কোন কাঁঠালটা পরিপক্ক হয়েছে কোনটা হয় নাই। তেমনি আমের ক্ষেত্রে আমরা যখন দেখি একটা আম বাগানে হয়তো একটা দুটো আম পাকা শুরু করেছে, সেগুলো হয়তো গাছ থেকে ঝরে পড়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ওই গাছের আমগুলো পরিপক্ক হয়েছে।
6: ফল সংগ্রহের সময় কি ধরনের সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করা উচিত?
7: ফল সংগ্রহটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সংগ্রহের সময় আমরা এমন কোন যন্ত্রপাতি ব্যবহার করব না যেটা ফলকে আঘাত করে অথবা ফল ইঞ্জুরি হয়। তাহলে ইঞ্জুরি হলে কি হবে, ফলটা পচন শুরু হবে এবং ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আরেকটি বিষয় আপনাকে উত্তম কৃষি চর্চা অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যখন ফল সংগ্রহ করবেন বোটা সহ সংগ্রহ করবেন, আর এটা কোন অবস্থায় এটা কিন্তু মাটিতে পড়তে পারবে না, এটাকে কোন তেরপাল অথবা কোন একটা কিছুর উপরে কিন্তু আপনাকে ফলটা রাখতে হবে। সরাসরি যদি মাটিতে আপনি ফলটাকে রাখেন অথবা গাছ থেকে ফলটা পড়ে তাহলে কিন্তু সেটা আর নিরাপদ থাকবে না। অনেক সময় কিন্তু আমরা দেখি যে গাছকে ঝাঁকি দিয়ে অথবা টেনে হেঁচড়ে অথবা ঢাল ভেঙে কিন্তু ফল পাড়ে, এটা কিন্তু খুব ভালো পরিচর্যা নয়।
6: আচ্ছা, দিনের কোন সময় ফল সংগ্রহ করা সবচেয়ে ভালো?
7: আমরা সাধারণত ফল সংগ্রহের ক্ষেত্রে সকালবেলা অথবা বিকেলবেলা, মানে ঠান্ডা সময়টাকে আমরা অনেক প্রেফার করি। আমরা বলি যে ঠান্ডা সময়ে ফল সংগ্রহ করলে এটা সংরক্ষণ কাল ভালো থাকে, ফলে সতেজতা বজায় থাকে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কোন অবস্থায় ভেজা অবস্থায় কিন্তু ফল সংগ্রহ করা যাবে না, তার মানে বৃষ্টি বাদল হলে আপনি ফল সংগ্রহ করা যাবে না। যেদিন শুকনো রৌদ্রোজ্জ্বল শুকনো সময় তখন ফল সংগ্রহ করতে হবে।
1: শুনছিলাম আমরা উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ এবং সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা বলছিলেন অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ। তো যাই হোক, আমাদের আজকের আসর কিন্তু এ পর্যন্তই। যাওয়ার আগে একটা কথা বলি, কাজী নজরুল কিন্তু বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে, অর্থাৎ আমাদেরকে জাগতে হবে, জাগতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা যেন মানে ওই যে বলছি না, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে, আমরা যদি জাগি তাহলে সারা জাতি জাগবে, সারা দেশ জাগবে, তারপরে না দেশ এগিয়ে যাবে।
4: কিন্তু একটা জিনিস মাস্টার,
1: তো এখন আমি যেটা কথা বলি যে আজকের আসর, কিন্তু চলো আমরা যেটা যেটা কথা বলবো, আসরের সমাপ্তি ঘোষণা করি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জাবির আহমেদ পলাশ, রাবেয়া সুলতানা শিউলি, ফাতেমা সুলতানা এবং হাসিনা পারভিন। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানু ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন।
1: সৈনিক ভাই বোনেরা, আজকে দুর্বারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীত শুনবেন। প্রথমে শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, আজ দুর্বারে শুনছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান। এবারের শিল্পী ফেরদৌসী রহমান।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীত শুনছেন। নজরুলের গানে যেমন প্রেম আছে, তেমনি আছে আত্মমর্যাদা আর শক্তির কথাও। প্রতিটি সুর যেন মানুষের মনের নাবালা অনুভূতিকে ছুঁয়ে যায়। এবারে শুনবেন দিলরুবা নামের কণ্ঠে সুন্দর অতিথি, এসো এসো এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা দুর্বারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীত শুনছেন। এবারের শিল্পী লীনা তাপসী খান।

0: সৈনিক ভাই বোনেরা, এই গানটির সাথেই শেষ হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা, সবার জন্য নিরন্তর শুভকামনা। জানিয়ে দিই আজকের দুর্বার নিবেদনে ছিলাম আমি জাবের আহমেদ পলাশ
0: ও আমি ফাতেমা সুলতান। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ পোলসন এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাপনারি ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 ভুটানকে পরাজিত করেছে। একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে এখন স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলে মোকাবেলা করছে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের বিপক্ষে খেলবে। রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। 12 দিন ব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কাস অ্যারিনায় উয়েফা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে খেলবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনে এবং 14 জুন তৃতীয় শেষ একদিনে আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 6, 9 ও 11 জুলাই দুদলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচই লাপবোরোতে অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বে খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বড়ই মহিমান্বিত সেই সত্তা যিনি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছেন, যা কিছু মাটি থেকে, মানুষ থেকে এবং যা কিছু এমন বস্তু থেকে জন্মে যার খবর তারা রাখে না। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: أهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সরিত রূপে গুণে সুসজ্জিত আমাদের রূপসী বাংলা, বৈচিত্র্যময় রূপ রস গন্ধ বাংলার প্রকৃতি জুড়ে সারা বছরই বিরাজমান। সময়ের পালাবদলে বাংলার এমন বিমুগ্ধ প্রকৃতি পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা নিকেতন এই বাংলা এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। বিমোহিত বাংলার প্রকৃতিতে প্রথমে যে ঋতুর আগমন ঘটে তা হল গ্রীষ্ম। সবাই গ্রীষ্মের ফুল ও ফলে বিমুগ্ধ হয়। প্রকৃতিপ্রেমীরা হরেক রকমের পুষ্পের বন্দনায় মেতে ওঠে। গ্রীষ্মের তপ্ত দুপুর জনজীবনে অস্বস্তি আনলেও মৌসুমের ফুল ফলের প্রেমে পড়ে আবিষ্ট সবাই। হরেক রকমের নজর কাড়া ও মন জোড়ানো ফুল ফোটে এ সময়। প্রিয় শ্রোতা, সবাইকে রাধাচূড়ার শুভেচ্ছায় বরণ করে নিচ্ছে আজকের সুখী সংসারের আয়োজনে। সমাজের সুস্থ ও সুন্দর উন্নয়নের জন্য ছোট পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট পরিবারে সবার যত্ন নেওয়া সহজ হয়, সন্তানের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়। এটি পারিবারিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতার জন্য সহায়ক। তবে এই লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে আরও কিছু বিষয়ের প্রতিও খেয়াল রাখতে হবে, যেমন বাল্যবিবাহ এবং যৌতুক প্রথা। এর বিরুদ্ধে সচেতন হতে হবে। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই রয়েছে গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল, নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌস লিজা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথা সবসময় একজন গুণী মানুষ থাকে, আপনাদের আমাদের সকলের প্রিয় একজন মানুষ থাকেন, আর সেই ধারাবাহিকতার আজও ব্যত্যয় ঘটেনি। আজও একজন গুণী মানুষ, অসম্ভব পছন্দের আমাদের একজন মানুষ স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন। অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল, উপস্থাপক এবং খুব ভালো লিখেন, এত গুণে গুণান্বিত একজন মানুষ আসনা হাবিব ভাবনা। কেমন আছেন?
3: থ্যাংক ইউ, ভালো আছি আপু।
2: খুব ভালো লাগছে আপনাকে আজকে আমাদের এই আয়োজনে পেয়ে। তো যেটা বলছিলাম, এত গুণে গুণান্বিত একজন মানুষ, হয়তো কিছু বাদও পড়ে গিয়েছে যেটা আমি বলতে পারিনি, হয়তো বলা হয়নি, মানে শুরুটা কোথা থেকে, মানে এই শৈল্পিক সত্তার, মানে একটু শৈশবের দিকে যেতে চাই, শুরুর দিকটায়।
3: শুরুটা বলতে গেলে আমার নাচ দিয়ে শুরু। আমি 3 বছর বয়সে বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি হয়েছিলাম।
2: জাতীয় পুরস্কারও তো পেয়েছেন
3: নাচে। তো আমার মা ভর্তি করিয়ে দিয়েছিল আমাকে বুলবুল একাডেমিতে, এবং বলতে গেলে আমার প্রথম স্কুল আসলে বাফা বুলবুল একাডেমি। তো মানে আমি ভাবতাম যে এটাই আসলে আমার মেইন স্কুল, হয়তো নাচের স্কুলটাই মেইন, যেহেতু প্রথম স্কুলে গিয়েছি আমি নাচের স্কুলে। তো তখন আমাদের কত্থক ক্লাস হতো, ভরতনাট্যম ক্লাস হতো, সাধারণ নৃত্য, লোকনৃত্য। তো আমি ভাবতাম যে এটাই বোধহয় মেইন স্কুল।
2: আচ্ছা,
3: তো আমার মনে হয় শিল্পের সাথে শুরুটা আসলে নাচ দিয়ে শুরু হয়েছে, বাফাতে শুরু হয়েছে। সেখানে লয়, তাল, তবলা, গান, নাচ, এই তো
2: মানে সবকিছু। তো মায়ের অনুপ্রেরণাটা এবং মায়ের আগ্রহটা ছিল আসলে, এরকম আমাদের সবার পরিবারেই একজন মানুষ বোধ হয় থাকেন, আর বিশেষ করে সেটা মা হয় বেশিরভাগ ক্ষেত্রে।
3: অ্যাবসলুটলি, মানে 3 বছর বয়সে তো আসলে ছোটবেলার ডিসিশনগুলো তো আমাদের গার্জিয়ানরাই নেয়, আমরা তো নিতে পারি না। তো আমার মনে হয় যে আমার মার প্রতি আমি কৃতজ্ঞ যে সে আমাকে নাচের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এত ছোটবেলায়। তা না হলে হয়তো আমি বুঝতামই না কখনো যে আমি নৃত্যশিল্পী হতে পারতাম না, বা আমার মানে এই টানটা কখনো আমি বোধ করতাম না যে আমি আসলে নাচকে কতটা ভালোবাসি, সেটাও হয়তো বুঝতে পারতাম না যদি আমার মা না ভর্তি করে দিত। অল থ্যাংকস টু মাই মাদার।
2: ওনার প্রতিও হচ্ছে আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যে মানে তার কারণেই আমরা ভাবনাকে পেয়েছি
3: আসলে।
2: তারপরে অভিনয়ের শুরুটা কখন, কিভাবে শুরু?
3: ওটা যেটা হয় যে যখন আমি নাচ করতে থাকলাম, তো খুব ভালো নাচ করতাম, সব সময় সব প্রোগ্রামে আমাকে নিত সিনিয়রদের সাথে। তো আমাদের জন্য ছিল কি যে প্রোগ্রাম অ্যাটেন্ড করাটাই ছিল অনেক বড় ব্যাপার, যে ওদেরকে এই প্রোগ্রামে চান্স দেয়া হয়েছে।
2: আচ্ছা,
3: হ্যাঁ, তো মানে 16 ডিসেম্বরের প্রোগ্রাম আছে, কারা কারা নাচবে, বা 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম কারা নাচবে, বা নববর্ষ কে নাচবে, মানে এরকম
2: বিশেষ দিনগুলোতে
3: প্রোগ্রাম। তো সব প্রোগ্রামে আমি সিলেক্টেড হতাম। তারপর কম্পিটিশন থাকতো প্রতি মাসে, বিভিন্ন জায়গায় কম্পিটিশন থাকতো, এন্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি সব কম্পিটিশনে সবসময় ফার্স্ট হতাম নাচে, অলওয়েজ। সো ওটা যেটা হয় যে আর আমার বাবা যেহেতু নির্মাতা ছিল, আমার বাবা যেহেতু ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, বিজ্ঞাপন বানাতো, নাটক বানাতো, সিনেমা বানাতো, তো সব সেলিব্রিটিদেরকে আমি আমার বাসাতেই দেখতাম, বা দে অল আর মাই ফাদার্স কলিগ। তো আমি মানে এতটুকু বুঝতে পারতাম যে হয়তো মানে
2: মানে পারিবারিক
3: এখানেই কিছু একটা করব, মানে এটা ছোটবেলা থেকে মনে হতো। আর আমি ভাবতাম যে সবার বাবারাই মনে হয় শুটিং এ যায় প্রত্যেক দিন, সবার প্রফেশনই মনে হয় মানে শুটিং, নাটক বানানো, বা এটা মনে হয় সব বাবাদেরই এটাই প্রফেশন। মানে আরো অনেক প্রফেশন যে এক্সিস্ট করে পৃথিবীতে এটা আমি ক্লাস 5-6 পর্যন্ত বুঝি নাই। আমি ভাবতাম যে সবার বাবাই শুটিং এ যায়। তো ওইভাবেই আসলে আমার আফজাল আঙ্কেলের বিজ্ঞাপন করা, বা আমার নিজের বাবার বিজ্ঞাপন করা, তারপর সালউদ্দিন লাবলুর নাটকে কাজ করা, আর প্রথম নাটক করেছিলাম মাহফুজ আহমেদ, যে আমাদের অভিনেতা মাহফুজ আহমেদ, উনি ডিরেকশন দিয়েছিলেন। আমাদের নুরুল হুদা নামের একটা নাটক ছিল, সেখানে আমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম, তখন আমি ক্লাস 3-তে পড়তাম। তো তখন অনেকদিন শুটিং করেছিলাম পুবাইলে, তারপর আস্তে আস্তে, তারপর তো ক্লাস 8-এই নায়িকা হয়ে গেছি।
2: যেটা হয় যে আসলে এটা আকস্মিক কিছু না, এবং এটা আরোপিত একটা বিষয় যেখানে পারিবারিক আবহটা এরকম, রক্তেই যেখানে এটা আছে, এবং বাবা এরকম সৃষ্টিশীল একজন মানুষ, মায়ের অনুপ্রেরণা আছে, সেখানে আমরা যে ভাবনাকে পাব সেটা অসম্ভব কিছু না। তো এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন তার মধ্যে থাকে না যে অসম্ভব সবগুলোই প্রিয়? আসলে ভালোবেসেই তো সব কাজগুলো আমরা করি, তারপর অসম্ভব প্রিয় বা খুব কাঙ্ক্ষিত কোন চরিত্র যেটা মনে হলে ভালো লাগে?
3: আমার মনে হয় আমার সিনেমাগুলো, যে কয়টা সিনেমায় আমি পর্যন্ত কাজ করেছি, সেগুলার কথাই আসলে বেশি আমার মনে হয়। আর মনে হয় যে এগুলাই আসলে আমার পরিচয় বহন করবে পরবর্তীতে, কারণ সিনেমা হচ্ছে শিল্পের সবচেয়ে বড় মাধ্যম বলে আমি মনে করি। তো আমার ভয়ঙ্কর সুন্দর, আমার প্রথম সিনেমার যে ক্যারেক্টার নয়নতারা, সেই নয়নতারার ক্যারেক্টার, বা আমি আমার লাস্ট রিলিজ লাল মোরগের ঝুটির পদ্ম যদি বলি, তারপর দামপাড়ায় আমি করেছি বাংলাদেশের ফার্স্ট ফিমেল অ্যাম্বাসেডর মাহমুদা হক, ওনার ক্যারেক্টার, উনি এখনো বেঁচে আছেন, ওনার ক্যারেক্টার প্লে করেছি। তারপর যাপিত জীবনের সেলিনা হোসেনের উপন্যাস, সেখানে তার আঞ্জুম ক্যারেক্টারটা আমি করেছি, বা এখন পায়েল সিনেমা করছি রায়হান খানের পায়েল চরিত্রে, নতুন আরেকটা সিনেমা সাইন করেছি, সেটার নাম এখন আপাতত বলছি না। সো আমার মনে হয় এই সিনেমার চরিত্রগুলো, নয়নতারা, পদ্ম, আঞ্জুম, পায়েল, এই চরিত্রগুলো আমার মনে হয় আমার সাথে বেশি বসবাস করে।
2: আচ্ছা, একটু পরিবারে যেতে চাই, দুই বোন তো আপনারা?
3: হ্যাঁ, দুই বোন তো।
2: এবং আপনার যেটা পড়াশোনা, বাংলাদেশ থেকে পড়াশোনা করে আবার বাইরে থেকে আপনি পড়াশোনা করেছেন, আবার এখানে এসে কাজ করছেন, এবং এই যে দুই বোন, তো একটা জিনিস সবসময় আমরা, আমাদের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, বিনোদনের সাথে সাথে প্রিয় মানুষদের জানানোর সাথে সাথে তাদের এটাও আসলে আমরা জানাতে চাই, যারা হয়তো সদ্য পরিবার গঠন করেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, এই যে ছোট পরিবার, যে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তান যথেষ্ট, সেক্ষেত্রে যে দেখেন মেয়ে হয়েও অসম্ভব কিছু না, তাই না? যে বাবা মার প্রতি একটা ছেলে যেটা করতে পারে সেটা একটা মেয়েও করতে পারে। তো সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার যে একটা ব্যাপার, এই বিষয়টাই আসলে মুখ্য। তো এটা যদি বলেন এই ক্ষেত্রে, যে ছোট পরিবারের যে আসলে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, ছোট পরিবার কেন আমরা গঠন করব?
3: ছোট পরিবার গুরুত্বপূর্ণ কেন সেটার আমার মনে হয় মনোযোগী হওয়া যায়। কম বাচ্চা থাকলে সেই বাচ্চাদের প্রতি মন, আমার মা যেরকম সবসময় বলে যে আমি তোমার পিছনে এত সময় দিতে পারছি, আমি আমার ছোট মেয়েকে এত সময় দিতে পারিনি, তোমার পিছনে আমি তোমাকে আমি নাচ শিখাইছি, আবৃত্তি শিখাইছি, হাতের লেখার কম্পিটিশনে নিয়ে যেতাম, ছবি আঁকা শিখাতাম, এখন তার জন্য তুমি ছবি আঁকতে পারো, কারণ আমি তোমাকে আগে পেইন্টিং ক্লাসে নিয়ে যেতাম। তো তোমার কারণে তুমি, আম্মুর আমার সাথে শুটিং এ যেতে হতো, নাচের প্রোগ্রামে যেতে হতো, তো অনন্যাকে আম্মু টাইম বেশি দিতে পারেনি, এখন আমাকে সবসময় সেটা শুনতে হয়। তো যদি আমরা দুইজন না থেকে পাঁচজন থাকতাম, তাহলে আরো সময়
2: ভাগ হয়ে যেত,
3: আরো ভাগ হয়ে যেত। তো এটা আমার কাছে আপনি বলার পর মনে হচ্ছে যে এটা একটা ভালো বিষয়, যে কম সন্তান থাকলে তাকেই মানে পূর্ণ সময়টা দেয়া যায়। আর দেখেন এখন আসলে আমরা এত ব্যস্ত, আর এখন তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে, তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা আমরা অংশগ্রহণ না করলে তো বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না, তো
2: আমাদের অবহ হবে না,
3: সার্থক হবে না, আমাদের অংশগ্রহণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি এগিয়ে যেতে চান, তাহলে এখন আপনি যদি একের পর এক বাচ্চাই নিতে থাকেন, আপনিও এগিয়ে যেতে পারবেন না, রাইট? এটাও পসিবল না। আর ভালো লাইফস্টাইলের জন্য
2: অর্থনৈতিকভাবে সচ্ছল থাকা,
3: অ্যাবসলিউটলি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমাদের জন্য আসলে দুইটা সন্তানের বেশি আসলে আমিও কাউকে ইন্সপায়ার করব না।
2: অনেক ধন্যবাদ ভাবনা আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য, উপস্থিত হবার জন্য। আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি স্যার সবসময় সচেতনতার কথা বলে, আর সবাই মিলে আমরা যেন ভালো থাকতে পারি সেই ভালো থাকার কথা বলে। প্রিয় শ্রোতা, সময় ঘড়ি জানান দিচ্ছে যে আজকের মতো বিদায় নিতে হবে, কারণ প্রিয় সময় খুব দ্রুতই চলে যায়। আর সেই ধারাবাহিকতায় আজ প্রিয় অতিথি ভাবনার সাথে গল্পে গল্পে মনে হল যে মুহূর্তের মধ্যেই আমাদের নির্ধারিত সময়টা শেষ হয়ে গেল। তবে আমাদের প্রিয় অতিথির সাথে গলা মিলিয়েই বলতে চাই, আমাদের নারীরা, আমাদের মেয়েরা অর্থনৈতিকভাবে সচ্ছল হোক, শিক্ষিত হোক, এবং নিজেদের বেঁচে থাকার যে জায়গাটা, নিজেদের প্রতিষ্ঠিত হবার যে জায়গাটা, নিজের যে কণ্ঠস্বরটা, সেটাকে যেন বলিষ্ঠ করতে পারে পুরুষের পাশাপাশি। দিন শেষে সবকিছুর ঊর্ধ্বে আমরা যেন মানুষ হয়ে সবাই সবার সাথে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এটাই হল প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
1: শুনছিলেন সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এবার একটি গান শুনলে নিশ্চয়ই মন্দ হয় না? চলুন শোনা যাক জনসংখ্যা বিষয়ক একটি গান। শিল্পী বাবুল রেজা ও সেজুতি আশরাফি নদী, কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় বন্ধুরা, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন। উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হয়ে উঠেছে হাটগুলো। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মুসল্লিরা আজ রাত্রি যাপন করছেন মিনায়। যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15, আহত 10। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু ভারতে। উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে নেপালে শুভ সূচনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই এই ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আরো শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের পর চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
3: দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
2: বিগত 100 দিনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এই সময় মন্ত্রিসভায় গৃহীত 60টি সিদ্ধান্তের মধ্যে 37টি অর্থাৎ 62% বাস্তবায়িত হয়েছে, বাকি 23টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ডক্টর মাহাদি আমিন বলেন, গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তবে এই সুযোগে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
3: ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যে প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারাই লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর।
2: বিগত ফ্যাসিস্ট আমলে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
0: প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে আজ কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ শুরু হয়েছে সাত দিনব্যাপী ঈদের ছুটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ শিক্ষার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। আরো শুনুন প্রতিবেদনে।
4: পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্য ও লাগেজ নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষায় অনেকেই।
5: অনেকক্ষণ বসে থাকলেও যে বাড়িতে যাবো এই আনন্দটা থাকে।
6: এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি, এখন ঈদ করার জন্য গন্তব্যস্থান দেশের বাড়ি রংপুরে যাচ্ছি।
7: আমি অসুস্থ, তারপরেও বাড়ি যেতে হবে।
4: শেষ বেলায় লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের চাপ।
8: এই জন্য আসতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আমরা এখন খুবই ভালো লাগতেছে। আমরা যেহেতু যাইতেছি
9: ঢাকা শহর, তো আমরা আটকা থাকি সবসময়। ঢাকা শহর বন্ধু, জীবনের মতো বাড়িতে যাই, সবার সাথে ঈদ করব।
4: বিকেলের পর থেকে যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনাল গুলোতেও।
10: আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম ঈদ করবো, কুরবানির
11: অনেক বছর যাই না, নানু বাড়িতে, দাদু বাড়িতেও যাবো।
4: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীর হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার হাট ঘুরে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আল ইমরান সীমান্ত।
12: কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। হাটে গরুর সরবরাহ বাড়লেও দাম নিয়ে এখনও সন্তুষ্ট নন অনেক ক্রেতা। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে বলে জানান ক্রেতারা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পশুরহাটে গিয়ে দেখা গেছে ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি হচ্ছে। কোরবানির গরু কিনতে আসা একজন বলেন,
13: মানে যাদের কিনেছি দু এক হাজার লাভে হয়তো বিক্রি হয়েছে, কিন্তু আগামী কাল অথবা পরের দিন করছেন হয়তো বেচাকেনা শুরু হবে।
12: হাটের একজন ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
14: আমাদের এখানে সার্বক্ষণিক পুলিশ এবং র্যাবের টিম আছে, টহল টিম আছে, ওনারা একটু বড় টহল দেয়। এছাড়া ওনাদের বুথ আছে পুরো হাটে, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় সিসি ক্যামেরা আছে।
12: গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেখানকার একজন চিকিৎসক জানান,
15: যেখানে ফার্মারের কোনো সমস্যা হলে তারা আমাদের চেম্বারে আসবে, যদি লাগে তো সেক্ষেত্রে আমরা তাদের যেখানে গরু আছে সেখানে আমরা চলে যাবো, তাদের টেম্পারেচার নিব, দেন হচ্ছে অন্য কি কি অসুবিধা আছে সেগুলো দেখার পাশাপাশি সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দিব, যদি আমাদের মেডিসিন সাপ্লাই থাকে সেগুলো তাদেরকে দিয়ে দেবো।
12: হাট ঘুরে দেখা গেছে এখনো অনেক ক্রেতাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বেশিরভাগ মানুষ কয়েকটি হাট ঘুরে দাম যাচাই করছেন। ব্যবসায়ীদের ধারণা ঈদের আগের দুই তিন দিনে বেচাকেনা আরো বাড়বে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নগরবাসী সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল ও সম্পত্তি বিভাগ সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিস্তারিত প্রতিবেদনে।
16: মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে গুছিয়ে এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্য সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 8:00 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।
17: ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন।
16: তিনি আরো জানান, কুরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রী 12 ঘন্টা সময় দিলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।
17: সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন, যেন পরিচ্ছন্ন কর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন।
16: এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, হাটগুলোর ব্যবস্থাপনায় মনিটরিং অব্যাহত আছে, একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
18: আজকে এখানে আমাদের ভেটেরিনারি টিমও আছে, এখানে ডিএনসিসির পক্ষ থেকে অলরেডি তারা কাজ করছে, এবং আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করার জন্য সেটাকে অব্যাহত আছে এখানে, এবং

0: সেখানে তাদের সহযোগিতা ক্রয় এবং বিক্রয়কারী যাদের আছে তাদেরকে অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শেখদার। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। আরো শুনুন প্রতিবেদনে।
4: ভাঙি মন্দির, ভাঙি মসজিদ, ভাঙিয়া গির্জা, গাহি সঙ্গীত, এক মানবের একই রক্ত মেশা, কে শুনিবে আর ভজনালয়ের হেসা।
5: প্রলয় শিখা কবিতায় এভাবেই অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়েছেন যিনি। অন্যায় শোষণের বিরুদ্ধে যার লেখনী ছিল তীক্ষ্ণ তরবারির মতো, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শৈশবেই তিনি দেখেছিলেন সাম্প্রদায়িক বিভেদের কলুষিত রূপ, দেখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা যা কবি মনে গভীর রেখাপাত করেছিল, যার কারণে তিনি বারবার চেয়েছেন মানুষের মুক্তি। কবির এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলছিলেন নজরুল গবেষক ডক্টর রশিদুন নবী।
6: তিনি বলেছেন যে বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা এবং দেখেন আগেও যেমন প্রযোজ্য ছিল এখনও তাই। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাঘাত হলে যে কি দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমরা লক্ষ্য করছি।
5: নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, কাটিয়েছেন বন্দী জীবন। মাত্র 22 বছর বয়সের লেখা তার কালজয়ী কবিতা বিদ্রোহী আজও মুক্তিকামী মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায়।
6: তার লেখা 5টা গ্রন্থ বাজেয়াপ্ত করে ব্রিটিশ গভর্নমেন্ট। যুগবাণী, বিশের বার্ষী, ভাঙার গান, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট নজরুলকে কতটা ভয় করে চলতেন।
5: কেবল বিদ্রোহ নয়, প্রেম, মানবতা ও সাম্যের জয়গানও সমানভাবে গিয়েছেন নজরুল। প্রায় 4000 গানের ভাণ্ডার নজরুল সঙ্গীত এ তিনি যেমন সুরের মায়াজাল বুনেছেন, তেমনি মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন প্রতিটি ছত্রে।
7: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: সারাদেশে হাম ও হামের উপসর্গে গত 24 ঘণ্টায় 17 জনের মৃত্যু হয়েছে। একই সময় দেশে হাম ও হাম উপসর্গে 1224 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের 2 কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এই অর্জনের হার 122% পৌঁছেছে। তিনি আজ কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরো শুনুন প্রতিবেদনে।
5: শুরু হল হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, আর তাদের অভ্যর্থনা জানাতে পুরোদমে প্রস্তুত মিনা। এখানে তারা অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। গতকাল রোববার রাত থেকে আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কানগর থেকে মিনায় যেতে শুরু করেছেন। 8 জিলহজ ইহরাম বেঁধে জোহরের আগে মক্কা থেকে মিনায় পৌঁছাবেন হাজিরা। মিনায় 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত।

0: আটই জিলহজ মিনায় অবস্থানের পর নয়ই জিলহজ আরাফার ময়দানে সমবেত হবেন হাজিরা। সেখানেই শুনবেন হজের খুতবা। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থেকে যেতে হবে মুজদালিফায়। সেখানে পৌঁছে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাত্রি যাপন করবেন হাজিরা। দশ জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। তবে বয়স্ক ব্যক্তি এবং নারীরা চাইলে রাতেই পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পরেই পশু কোরবানি দেবেন হাজিরা। মাথা মুন্ডনের পর হজের ফরজ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করবেন। এরপর ১১ ও ১২ জিলহজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় ৭টি করে ২১টি কঙ্কর নিক্ষেপ করা হবে। তারপর মিনা থেকে মক্কায় গিয়ে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী এসেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরো কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে শিগগিরই কোন চুক্তি হচ্ছে না। সোমবার চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানানোর পর আজ এই মন্তব্য করলেন ইসমাইল বাগাই। তিনি বলেন, যদিও উভয় পক্ষের মধ্যে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে এটি আসন্ন কোন চুক্তির ইঙ্গিত নয়। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরকালে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি চুক্তি সম্পাদনের কাছাকাছি পৌঁছেছেন যা আজই সম্পন্ন হতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানার কাছে আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন দেশটির হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানায়, রাওয়ালপিন্ডি থেকে দীর্ঘগামী একটি যাত্রীবাহী মিনিবাস দুর্ঘটনাস্থলে সোয়াত এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেলে ভ্রমণের জন্য সরকার প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫% ছাড় দিয়েছে। আজ রাজধানীর ফার্মগেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আরো শুনুন প্রতিবেদনে।
2: ঢাকা মেট্রো রেলে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা একক যাত্রা টিকিটে ২৫% ভাড়া ছাড় পাবেন। প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাবে। সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় পবিত্র ঈদ উল আজহার পর মেট্রো রেলে শিক্ষার্থীদের জন্য ২৫% ছাড় কার্যকরের কথা জানান তিনি।
3: আমাদের একটা নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত ঈদের আগে, সেটি হল যে যারা ৬৫+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিজেবল আছেন নাগরিক আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তঃনগর ট্রেনে আমরা ২৫% ভাড়া ছাড় দিব।
2: ঈদযাত্রায় নারীদের জন্য বিশেষ বগি চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঈদযাত্রায় নারীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এবং ঢাকা সিলেট আন্তনগর ট্রেনে একটি করে বগি নারীদের জন্য সংরক্ষিত হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যম থেকেই ২৫% ছাড়ে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে, তবে সার্ভিস চার্জ ও ভ্যাট সহ অন্যান্য চার্জ বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক আজ ভোরে সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। খেলার খবর ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 গোলে ভুটানকে পরাজিত করেছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15, আহত 10। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু ভারতে, উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে নেপালের শুভ সূচনা। খবর শেষ হল।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কাজী তামান্না। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত সংবাদ পর্যালোচনায় প্রথমেই উঠে আসে তাঁর প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশজুড়ে পালিত হয়েছে এই দিনটি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশনা এবং নজরুলের জীবন ও কর্মের ওপর আলোকপাত। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কবির স্মৃতিকে স্মরণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমিতে। সেখানে কবির সাহিত্য, সঙ্গীত ও বিপ্লবী চেতনার ওপর বিশেষ আলোচনা হয়। বক্তারা নজরুলকে শুধু একজন কবি নয় বরং বহুমাত্রিক প্রতিভার অধিকারী হিসেবে তুলে ধরেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক এবং সর্বোপরি এক অগ্নিবীণা হাতে বিদ্রোহী আত্মা। তাঁর লেখনীতে যেমন প্রেম ও মানবতার জয়গান আছে, তেমনি আছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। কাজী নজরুল ইসলাম ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের মুক্তি ও মর্যাদার কথা বলেছেন। তাঁর রচনায় যেমন ইসলামী ভাবধারা আছে, তেমনি হিন্দু পুরাণের উপাদানও রয়েছে। এই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাঁকে সত্যিকার অর্থে জাতীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংবাদে আরও উঠে এসেছে নজরুলের সঙ্গীতের প্রসঙ্গ। তাঁর সৃষ্ট প্রায় 4000 গান বাংলা সঙ্গীত ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। বিশেষ করে নজরুল গীতি আজও বাঙালির হৃদয়ে অনুরণিত হয়। প্রেম, ভক্তি, দেশপ্রেম, বিদ্রোহ, সব ধরনের আবেগই তাঁর গানে প্রতিফলিত হয়েছে। আজকের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী নজরুল গীতি পরিবেশন করেছেন যা দর্শক শ্রোতাদের আবেগ আপ্লুত করেছে। এছাড়া নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি টেলিভিশন ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমেও প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ ও স্মৃতিচারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্ম কবির কবিতা ও গান শেয়ার করে তাঁকে স্মরণ করেছে। আজকের সংবাদ পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল নজরুলের প্রাসঙ্গিকতা। বক্তারা বলেন, আজকের বিশ্বে যখন বৈষম্য, সহিংসতা ও ধর্মীয় বিভাজন বাড়ছে, তখন নজরুলের মানবতাবাদী দর্শন আমাদের পথ দেখাতে পারে। তাঁর অগ্নিবীণা হাতে বিদ্রোহী কবিতা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, আর তাঁর প্রেমের গান শেখায় ভালোবাসা ও সহমর্মিতা। কাজী নজরুলের অমর সৃষ্টি শুধু নিজ ধর্ম, সমাজ, সম্প্রদায়, দেশ ও কালের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেনি। বিদ্রোহী কবি ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বদা গেয়েছেন মানবতার জয়গান। কুসংস্কার আর অন্যায়ের সকল আবরণ বিদীর্ণ করে নতুন প্রেক্ষাপট ও ভিন্নতর ভঙ্গি তৈরির মধ্য দিয়ে কবি হয়ে উঠেছেন সকল সমাজের, সকল কালের। তাঁর বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী দর্শন আমাদের জাতীয় জীবনে চিরকাল প্রাসঙ্গিক থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় রুনা লায়লার কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আজকে অনুষ্ঠানে ঘোষণা ছিলেন খাদিজাতুল কোবরা ও আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরী, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড

0: খুরশিদ হাসান খানের কণ্ঠে গোলাম সরোয়ার শলকের কথায় দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতিছি হজের তাৎপর্য বিষয়ক কথিকা শুনবেন দুপুর 12:15। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনবেন বেলা 3:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে দুপুর 12:30, HM বাহালুল করিমের কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। রবীন্দ্র সঙ্গীত শুনবেন আজমল হোসেনের কণ্ঠে দুপুর 12:20।

0: শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে বেলা দুটো বেজে ৩০ মিনিটে। লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। পল্লিগীতি শুনবেন তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে বেলা দুটো বেজে ৫০ মিনিটে। লোকগীতি শিরিনা আক্তারের কণ্ঠে শুনবেন দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: এফএম সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এবারে তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।